বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন লাভার শ্রোণ্যগিরির লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে গরম লাভা। জ্বালামুখের আশপাশে অসংখ্য নালার মতন

মনে হয় যেন সিমেন্টের ব্লক, কিন্তু অনেক বেশি কালো তার রং। আর তার নিচে ধ্বংস হতে থাকে জমি, কখনো সেই স্তর ভেঙে বেরিয়ে আসে নতুন সরু ধারা, আর এই আস্তরণগুলো থেকেই বিপদের আশঙ্কা। ট্রেক করে উঠতে উঠতে যদি এই কালো স্তরের উপর ভুল করে উঠে পড়েন তাহলেই মুশকিল, যে কোনো মুহূর্তে এই স্তর ভেঙে যেতে পারে আর সোজা নিচের লাভার মধ্যে গিয়ে পড়তে হবে। তাই অভিজ্ঞ গাইড নেওয়া এখানে বাধ্যতামূলক। বাতাসে সালফার ডাইঅক্সাইড মিশে একটা ঝাঁঝালো গন্ধ, সেই হাওয়ায় বেশিক্ষণ নিঃশ্বাস নেওয়া কষ্টকর, কিন্তু কষ্ট হলেও চোখের সামনে প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটার জন্য সব রকম কষ্ট সহ্য করা যায়। আগ্নেয়গিরির মুখ থেকে অনেকগুলো নদী বেরিয়ে আসছে, তবে সেগুলো জল নয়, ফুটন্ত লাভার নদী। কমলা রঙের লাভা বয়ে আসছে কালো পাথরের উপর দিয়ে, আর তার জন্যেই বেশ গরম এখানকার মাটি আর হাওয়া দুটোই। এরপর আমরা চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126, অথবা +918335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: হাওয়াইতে এসে আলোহা ছাড়া আরও একটি শব্দ শুনতে পেলাম, মাহালো, মানে ধন্যবাদ। হাওয়াইয়ের মানুষরা নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন নানাভাবে, তার মধ্যে একটি এই প্রদেশকে সরকারিভাবে দ্বিভাষী ঘোষণা করা, ইংরেজি এবং হাওয়াইয়ান। আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনো লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। বিমানবন্দরে শুল্ক অধিকারী জিজ্ঞেস করেছিলেন, আমরা সঙ্গে কোনো গাছপালা বা বীজ এনেছি কিনা, কারণ বাইরে থেকে এই সব জিনিস এখানে আনলে তা স্থানীয় পরিবেশকে বিপন্ন করতে পারে। আমরা তেমন কিছু আনিনি শুনে তিনি বলেছিলেন, মাহালো। এখন আমরা চলেছি পৃথিবী বিখ্যাত ওয়াইকিকি সৈকত দেখতে। সৈকতের পাশ দিয়ে অভিজাত কালাকাওয়া অ্যাভিনিউ ও আলামোনা বুলেভার্ড, তার উপর সারি সারি নামি দামি হোটেল এবং বিখ্যাত সব আন্তর্জাতিক দোকান। ওয়াইকিকি সৈকতের বালি কিন্তু একদম সাদা, যা আনা হয়েছে অন্য জায়গা থেকে। লম্বা এই সৈকতের ধারে সার দিয়ে সাজানো ফুল গাছ আর তার নিচে বসবার বেঞ্চ, সমুদ্রের ধার বলে নারকেল গাছও আছে। এদিকে এখন ধীরে ধীরে বিকেল হয়ে আসছে, সূর্যাস্ত দেখতে ভিড় করেছে প্রচুর পর্যটকের দল। তাকিয়ে দেখলাম নবীন থেকে প্রবীণ সব বয়সীদেরই দেখতে পাওয়া যাচ্ছে এই ভিড়ের মধ্যে। সমুদ্র তটে সেখানে ডাবের জল পাওয়া যাচ্ছে। আমার বাঙালির মন তো, তাই মনে হলো এখানে ভেলপুরি ফুচকা থাকলে দারুণ জমত। হাওয়াই তো ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: মেঘ ভাঙা রৌদ্র, নীল নীল যে সমুদ্র, আজ তুই

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলা .com-এ, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ওয়াইকিকি সৈকতে অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথে দেখলাম জায়গায় জায়গায় নিচু মঞ্চ বেঁধে মশালের আলোয় হাওয়াইয়ান নাচ গান হচ্ছে এবং পর্যটকরাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও ভিড়ে গেলাম ওদের দলে আর পা মেলালাম দারুণ ওই নাচের তালে। হাওয়াইয়ান সঙ্গীত খুবই সুরেলা, অনেকক্ষণ সেই সব সুর তালে বিভোর হয়েছিলাম। তারপর গান শেষ হতে একসময় হোটেলে ফিরে এলাম। রাতের ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল আবার ঘুরতে যাব নতুন এক জায়গায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চললাম পার্ল হারবার দেখতে। সেখানে পৌঁছে আমরা ঢুকে পড়লাম এক প্রেক্ষাগৃহে আর দেখলাম পার্ল হারবারের ইতিহাসের তথ্যচিত্র। 7th December 1941, সকাল 8টা নাগাদ অতর্কিতে প্রায় 200 জাপানি যুদ্ধ বিমান পার্ল হারবারের ওপর বোমা বর্ষণ করেছিল। মার্কিন নৌবাহিনীর প্রভূত ক্ষতি হয়। এর মধ্যে একটি যুদ্ধ জাহাজ USS অ্যারিজোনা 1000-এরও বেশি সেনাসহ সেখানেই জলে ডুবে যায়। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ঢুকলাম মেমোরিয়াল হলে, যা নির্মিত হয়েছে সেই ডুবে যাওয়া জাহাজের উপর। এই মেমোরিয়ালের দেওয়ালে লেখা আছে সেই সব নৌসেনাদের নাম। ডুবে যাওয়া জাহাজের উপরি ভাগ জলের মাত্র কয়েক ফুট নিচে, সেই জন্য তার অনেক অংশ দেখতে পাওয়া যায় আজও। আজও ওই জাহাজ থেকে মাঝে মাঝে ভেসে ওঠে তেলের ফোঁটা, যা ছড়িয়ে যায় জলের উপর রামধনুর রঙে। এই মেমোরিয়ালকে মার্কিনরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং এর ভিতরে গির্জার মতন সাইলেন্স এবং ডিসিপ্লিনও পালন করা হয়। জাপানের এই আক্রমণের পরেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে, আর যার করুণ পরিণতি হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা প্রয়োগ। 2nd September 1945, এই পার্ল হারবারেই আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ USS মিসৌরির ডেকে জাপান সরকার মার্কিন জেনারেল ম্যাকার্থারের কাছে আত্মসমর্পণ করে। অ্যারিজোনা মেমোরিয়ালের কাছেই আছে USS বোফিন নামক ডুবোজাহাজের মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট 44টা জাহাজ ধ্বংস করে বোফিন, সেজন্য এর আরেক নাম পার্ল হারবারের প্রতিশোধ। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে মার্কিন নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন রকেট। দেখব আরও অনেক কিছু, ঘুরব হাওয়াইয়ের আনাচে কানাচে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা,
0: হাডি পর্বন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

অ্যারিজোনা মেমোরিয়াল দেখার পর ট্যুর বাসে উহাউ দ্বীপ পরিক্রমা। গাইড বলতে লাগলেন হাওয়াইয়ের ইতিহাস, ভূগোল। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে আছে অনেকগুলো দ্বীপ, তার মধ্যে প্রধান হল হাওয়াই, যা বিগ আইল্যান্ড বলে সমধিক পরিচিত। এছাড়াও অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, যেমন মাউই, উয়াহু, কাওয়াই, লানাই, মলোকাই, নি ইহাই ইত্যাদি আরও অনেক। হাওয়াই প্রদেশের রাজধানী হনোলুলু একটি আধুনিক শহর যা উয়াহু দ্বীপে অবস্থিত। এই শহরেই জন্ম আমেরিকার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার। হাওয়াই আমেরিকার অন্তর্ভুক্ত 50তম প্রদেশ, তবে দ্বীপগুলি মিলিয়ে জনসংখ্যা 12 লক্ষের কিছু বেশি। বাসিন্দাদের মধ্যে বিভিন্ন জনজাতিক লোক ও তাদের মিশ্রণ দেখা যায়, যথা জাপানি, পলিনেশিয়া, চাইনিজ, কোরীয়, ফিলিপিনীয় প্রভৃতি। রাজা প্রথম কামেহামেহা 18th century শেষে সমস্ত হাওয়াই দ্বীপগুলির উপর আধিপত্য স্থাপন করেন। সেই রাজত্ব চলে প্রায় 100 বছর। 1893 সালে এখানকার মার্কিন ব্যবসায়ীরা আমেরিকার সরকারের সাহায্যে এই রাজবংশের শেষ রানী লিলি ওকালানিকে রাজচ্যুত করেন এবং একটি তাবেদার সরকার গঠন করেন। 1959 সালে হাওয়াইকে সরকারিভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তবে 1993 সালে বিল ক্লিন্টন সরকার রানী লিলি ওকালানিকে 100 বছর আগে রাজচ্যুত করার জন্য মার্কিন কংগ্রেসে ক্ষমা প্রস্তাব পাশ করেন। এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো হাওয়াইয়ের অনেক অনেক কথা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যাওয়া ভালো। আর আমি তো ইতিহাস, ভূগোল সব খেটে ফেলি কোথাও বেড়াতে যাওয়ার আগে। তা এই হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি হলো পর্যটন। প্রতি বছর প্রায় 70-80 লক্ষ পর্যটক আসেন এখানে বেড়াতে, তার মধ্যে প্রায় 35 লক্ষ আসেন ওয়াহুতে। তারপরই রয়েছে মাউই। বেড়াবার পক্ষে হাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই দারুণ সুন্দর। এখানে সারা দিন চলে সমুদ্রের বাতাস, তাই গরম ততটা বোঝা যায় না। তবে দূষণের মাত্রা কম বলে সূর্যালোক খুব জোরালো, তাই সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিত। পার্ল হারবারের পরে আমাদের পরবর্তী গন্তব্য ডোল কোম্পানির আনারসের বাগান। হাওয়াইয়ের জল, বায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। 19 শতাব্দীর শেষে জেমস ডোল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ও ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এখানে জমি কেনেন আর শুরু করেন আনারসের চাষ। তাকে বলা হতো পাইন অ্যাপল কিং, তার নামেই এখানকার ডোল প্লান্টেশন। পরে তিনি লানাই নামে একটা পুরো দ্বীপ কিনে সেখানে ব্যাপকভাবে আনারসের চাষ করতে লাগলেন। কালক্রমে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আনারসের ব্যবসা, যা ডোল ফুড কোম্পানি নামে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ওয়াহু দ্বীপের এই ডোল প্লান্টেশন একটা বড় ট্যুরিস্ট আকর্ষণ। এই আনারসের বাগান এত বড় যে তা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ট্রেন আছে, নাম তার পাইন অ্যাপল এক্সপ্রেস। আনারস যে কত রকমের হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। বাগানের মাঝে আছে গাছ দিয়ে তৈরি ভুলভুলাইয়া। আনারসের তৈরি নানা রকমের খাবার বিক্রি হয় এখানে, যেমন আইসক্রিম, শরবত, জুস, আপসাইড ডাউন কেক ইত্যাদি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হাওয়াই ফুলের দ্বীপ। এই প্রদেশের জাতীয় ফুল হলুদ জবা, যা এখানে প্রচুর পরিমাণে ফোটে। আরও বিভিন্ন রঙের জবা দেখলাম জায়গায় জায়গায়। তবে সবচেয়ে জনপ্রিয় ফুল হল গুলঞ্চ। ভারতেও এই ফুল দেখতে পাওয়া যায়। এর ইংরেজি নাম প্লুমেরিয়া। হালকা হলুদ থেকে গাঢ় গোলাপি নানান রঙের হয়। কানের পাশে ফুল গুজে সাজা হাওয়াইয়ান মহিলাদের মধ্যে এটা একটা খুব জনপ্রিয় অভ্যাস, এবং সে কাজে গুলঞ্চ ফুলের ব্যবহারই বেশি। অবিবাহিতরা ফুল লাগান ডান কানের উপর এবং বিবাহিতরা বাঁ কানের উপর। উহাইয়ু দ্বীপের উত্তর ভাগে অবস্থিত পলিনেশীয় সাংস্কৃতিক কেন্দ্রে টিকিট কেটে ঢুকতেই আমাদের গলায় পরানো হলো ফুলের মালা, যেটা এ দেশে অতিথি অভ্যর্থনা করবার বিশেষ এক প্রথা। পলিনেশিয়া বলতে প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকাকে বোঝায়, যা নিউজিল্যান্ড থেকে শুরু করে সামোয়া, তাহিতি, টঙ্গা, হাওয়াই প্রভৃতি দ্বীপগুলোকে নিয়ে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এদের অধিবাসীদের সামুদ্রিক দক্ষতার জন্য গত 1000 বছর ধরে এই দ্বীপগুলির মধ্যে নৌ যাতায়াত চালু ছিল। তার ফলে এদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও জাতিগত মিশ্রণ হয়েছে। 7টি আলাদা পলিনেশীয়, যার মধ্যে আছে মাউরি, টঙ্গা, তাহিতিয়ান, সামোয়ান প্রভৃতি জনগোষ্ঠীর এক একটি গ্রাম বানিয়ে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় এই কেন্দ্রে। প্রতিটি গোষ্ঠীর আলাদা পোশাক পরে যারা অনুষ্ঠানগুলো করেন তাদের বেশিরভাগই এখানকার বিওয়াইইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মেয়েদের কোমরে ঘাসের স্কার্ট, গলায় ফুলের মালা, কানে গুলঞ্চ ফুল এবং ঊর্ধ্বাঙ্গে দুটি নারকেল মালার বক্ষ বন্ধনী। পুরুষেরা বিবিধ যোদ্ধার সাজে ঢাল, তরোয়াল, আগুন ইত্যাদি নিয়ে যে সমস্ত খেলা দেখান সেগুলি খুবই আকর্ষক। এত তাড়াতাড়ি মানুষ যে নারকেল গাছে চড়তে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না কখনো। এই কেন্দ্রের ভিতরে একটি আইম্যাক্স থিয়েটার আছে, যেখানে দ্য লিভিং সি নামে একটি দারুণ ফিল্ম দেখলাম সমুদ্র সম্বন্ধে। নেপথ্য কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এখানে একটি বড় জলাশয় আছে, যেখানে বিভিন্ন জনগোষ্ঠীর তৈরি প্রাচীন নৌকা প্রদর্শন করা হয়। সেগুলিতে চড়াও যায়। সর্বত্র প্রচুর ফুলের সমারোহ, সবুজ বাগান আর অঢেল খাবারের ব্যবস্থা, যার মধ্যে আছে অবশ্যই প্রচুর আনারস। হাওয়াইয়ের সঙ্গে আনারসের সম্পর্ক যেন বাঙালির সঙ্গে রসগোল্লার। সব কিছু ভালোভাবে দেখতে হলে কমপক্ষে একটা দিন পুরো লাগে। সন্ধেবেলায় বিশাল ভোজ, হাওয়াইয়ান ভাষায় ভোজকে বলে লুয়াও, রাজকীয় ভোজকে বলে আলি ই লুয়াও। তাতে বহু রকমের পদ এবং যত খুশি খাও। প্রধান পদ হল মাটির নিচে বসানো তন্দুরের মতন উনুনে রান্না করা শুয়োরের মাংস। তারপর অডিটোরিয়ামে 2 ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হরাইজন, যাতে পলিনেশীয় সংস্কৃতিকে তুলে ধরলেন শতাধিক কলাকার, যাদের অনেকেই ওই 7টি আদি জনগোষ্ঠীর মানুষ। হুলা নাচ এখানকার বিখ্যাত, কিছুটা ধীর গতি কিন্তু অত্যন্ত লীলায়িত ও ছন্দময়। অনুষ্ঠান দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় মাঝরাত। পরের দিন বাসে চড়ে বিগ আইল্যান্ড দর্শনে বেরোলাম। কিছুক্ষণ পর বাস থামল এক সৈকতে। সৈকতটা তত ভালো নয়, কিন্তু সমুদ্রের দারুণ ঢেউ। দূরে তাকিয়ে দেখি অনেকে সার্ফিং করছে। সার্ফিং এক ধরনের জলের খেলা, যাতে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে বা শুয়ে সমুদ্রের ঢেউয়ের মাথায় চড়ে ভেসে চলা, কয়েক সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য। খেলাটি বেশ বিপজ্জনক এবং প্রচুর দক্ষতার প্রয়োজন। এরপরে গেলাম
এই দ্বীপের পুনালু সৈকতে, যার বালি কালো রঙের। এই কালো বালি আসলে আগ্নেয় পাথর এবং আগ্নেয় কাঁচের গুঁড়ি। এই সৈকতে বড় বড় কচ্ছপরা জল থেকে ডাঙায় উঠে এসে রোদ পোয়ায়। সেখান থেকে রওনা দিয়ে দুপুর একটা নাগাদ বাস থামলো রাস্তার ধারে এক জায়গায় লাঞ্চের জন্য। একটা পুরনো স্কুল বাসের ভেতরটাকে পাল্টে তার মধ্যে তৈরি করেছে খাবারের দোকান, সেখানেই রান্না হচ্ছে। ভীষণ ভিড়। খাবারের জন্য বিশেষ মনে রাখার মতন হলো পাশের পুকুর থেকে ধরা তাজা চিংড়ি মাছ নারকেল গুঁড়ো দিয়ে ভাজা, যা দারুণ টেস্টি। সেই সঙ্গে ভাত, অল্প ঝোল সমেত কিছু সেদ্ধ তরকারি এবং খোসা সমেত আনারসের বড় টুকরো। শামিয়ানা নিচে টেবিল বেঞ্চিতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়াটা অতিরিক্ত পাওনা। এবার তো আমার দেশে ফেরার পালা, এমন জায়গা ছেড়ে ফিরতে ইচ্ছে করে না, কিন্তু ফিরতে যে হবেই। তবে সময় ও সুযোগ থাকলে এখানে আবার আসব। হ্যাঁ, আসতে আমাকে হবেই। কি আপনারও যেতে ইচ্ছে করছে হাওয়াই? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন, +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

সেই ছোটবেলাতে যখন আমরা স্কুলে যাই, তখনই কিন্তু আমাদের টিচার আমাদের ধরিয়ে দেন কোনটা ভুল কোনটা ঠিক। ইভেন স্কুলে যাওয়ার আগেও যখন আমাদের জ্ঞানগম্যি হচ্ছে, তখনও কিন্তু আমাদের বাবা মা আত্মীয় স্বজনেরা আমাদের ভুল ঠিকের শিক্ষার পাঠটা বুনে দিতে থাকেন। কিন্তু আমি যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে ভুলটাই ঠিক আর ঠিকটাই ভুল, কেমন লাগবে আপনার? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি হতে চলেছে কিছু ভুল জিনিস নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি ঠিক, মানে আপনি জানতেন জিনিসটা ভুল কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু ঠিক। তো এরকমই কিছু অদ্ভুত ইন্টারেস্টিং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

শুরুতেই আপনাকে বলি যে আজকের দিনটা হলো 13 তারিখ। এটা অনেকেই মনে করেন অপয়া, কিন্তু আপনি ভাববেন যে কতজন আর মনে করে, এসব ইগনোর করে যাওয়াই ভালো। কিন্তু আমি যদি বলি যে এই ভুল ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক, তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কিছু অদ্ভুত ভুল ব্যাপার নিয়ে, যেগুলো কিনা অ্যাকচুয়ালি ঠিক, মানে এরকম হয়ে চলেছে, যার মধ্যে এই 13 তারিখটা অন্যতম। অর্থাৎ এই 13th, এই যে নাম্বারটা, তাকে পৃথিবীর বিভিন্ন দেশ রীতিমতন অফিসিয়ালি আনলাকি মনে করে। ভাবতে পারছেন, মানে গল্পটা হলো কিছু কিছু দেশে এই 13 তারিখে কোনো অফিসিয়াল ডিল হয় না, ভাবা যায়। আবার কিছু কিছু বেশ নামজাদা হোটেলে এরকম অনেক ঘর আছে যেগুলোর নাম্বার নেই, মানে নাম্বার 13 নাম্বারটাই নেই, 12, তারপরে 12A, তারপরে 14। ভাবতে পারছেন, এরকম ঘটনাও ঘটে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ভুল ব্যাপারটাই কিন্তু ঠিক কিছু কিছু জায়গায়, কি আর বলবো। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমে আছে, জমে থাকবে ঠিক ভুল এবং ভুল ঠিক এই ব্যাপারটা নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আপনি যে কোনো ইতিহাস বই খুলে দেখুন, স্পেশালি যদি কিনা সেটা আপনার ওই পশ্চিম জগতের ইতিহাস বই হয়, তাহলে আপনি দেখতে পারবেন যে আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন। কিন্তু আমি যদি বলি এটা ভুল, আগে হ্যাঁ যে ঠিকটা আপনি পড়ে এসেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। তার কারণ আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে যে যুদ্ধটা করেছিলেন পুরুরাজের সঙ্গে, সেটা ছিল পাঞ্জাব প্রদেশের অত্যন্ত ক্ষুদ্র একটি রাজ্য, এবং সেই যুদ্ধ করতে গিয়েই যথেষ্ট বেগ পেতে হয়েছিল আলেকজান্ডার দি গ্রেটকে। এবং তারপরে তিনি যখন মধ্য ভারতের দিকে এগোতে যান, তখন তিনি শুনতে পান ধননন্দের কথা এবং নন্দবংশের বিশাল সাম্রাজ্য এবং সৈন্যের কথা। এবং সেই সময় আলেকজান্ডার এবং তার সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিলেন, আগে হ্যাঁ রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলেন, তারা কেউ অগ্রসর হতেই চাননি এবং আলটিমেটলি ওখান থেকেই ফিরে যেতে চান, এবং ফেরার পথে আলেকজান্ডারের পথে মৃত্যু হয়। কাজেই আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন এটা সম্পূর্ণ ভুল, এবং সেই ভুল তথ্যটাকেই ঠিক করে আমাদের সামনে পেশ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ঠিক ব্যাপারটাই অ্যাকচুয়ালি ভুল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠিক ভুল এবং ভুল ঠিক নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, এই কথাটা আমরা প্রত্যেকেই শুনেছি। অর্থাৎ জীবজগতে কেউই কিন্তু অমর নয়, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেট আছে। কিন্তু আমি যদি বলি যে আপনি ভুল জানতেন, তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভুল ঠিক এবং ঠিক ভুল নিয়ে। এরকম কিছু ঠিক যেগুলো ভুল, এরকম কিছু ভুল যেগুলো অ্যাকচুয়ালি ঠিক, তার মধ্যে অন্যতম হচ্ছে এই এক্সপায়ারি ডেট ইস্যু। অর্থাৎ প্রত্যেক প্রাণী মরণশীল, এটি কিন্তু একদম ভুল কথা। সম্প্রতি কিছুদিন আগে এক ধরনের জেলিফিশ আবিষ্কৃত হয়েছে যাদের কি না কোনো মৃত্যু হয় না। আগে হ্যাঁ, মানে জেনারেল ওয়েতে, এই বায়োলজিক্যাল ওয়েতে তাদের মৃত্যু অসম্ভব, সেই জন্য এরা যদি বাহ্যিক আঘাতে মৃত্যু তাদের না হয়, কিংবা কেউ যদি তাকে খেয়ে না ফেলে, তাহলে তারা এই বয়স বৃদ্ধিজনিত কারণে কোনো দিন মারা যায় না। তারা সারা জীবন যতদিন পৃথিবী থাকবে বেঁচে থাকবে। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই কিছু ঠিক ভুল, ভুল ঠিক নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের সাহিত্য, ইতিহাস এবং রসবোধের জগতে কিন্তু দুইজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, একজন বীরবল এবং আরও একজন গোপাল ভাঁড়। আমরা প্রত্যেকেই, অর্থাৎ আমরা প্রায় সবাই এই দুইজনকে ভাঁড় কিংবা ক্লাউন হিসেবেই মনে করি। কিন্তু আমি যদি বলি আপনি ভুল জানতেন, আগে হ্যাঁ হ্যাঁ ভুল জানতেন, অ্যাকচুয়ালি গোপাল ভাঁড় ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্যতম একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা, শুধুমাত্র ভাঁড় নন। ওদিকে বীরবল ছিলেন অত্যন্ত বীর একজন ব্যক্তিত্ব, তিনি রীতিমতন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন। এবং শুনলে হয়তো অবাক লাগবে, বীরবলের যুদ্ধটাও কিন্তু তার জীবনের কাল ডেকে এনেছিল, অর্থাৎ বীরবল যুদ্ধক্ষেত্রেই শহীদ হন আকবরের রাজত্বকালে। কাজেই এই যে এই দুজন ব্যক্তিত্ব, যাদেরকে কিনা আমরা শুধুমাত্র ভাঁড় বলেই মনে করতাম, এটা ছিল অন্যতম একটি ভুল। কিন্তু এক্ষেত্রে ভুলটাই আমাদের সামনে পরিবেশিত হয়েছিল ঠিক করে। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল ভুল ঠিক, ঠিক ভুল এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ এরকম কিছু কথা, এরকম কিছু ব্যাপার যেগুলো আমরা জানি ঠিক কিন্তু অ্যাকচুয়ালি ভুল, আবার যেগুলো আমরা জানি ভুল অ্যাকচুয়ালি ঠিক, এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানার আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং আজকেও বেশ ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি। মন ভালো করার জন্য গান যথেষ্ট। যখনই আমাদের মনে হয় যে বন্ধু বান্ধবের সাথে কথা বলাটা যতটা জরুরি, ঠিক সেই রকমই আমাদের কখনো কখনো মনে হয় গান শোনাটাও জরুরি। আর মন ভালো করার জন্য যা যা জরুরি সেগুলো করতেই হবে, আর সেগুলো সাহায্য করব আমি, অর্থাৎ গান্ধুরিয়ার আড্ডায় রুবিনা। থাকতে হবে আপনাকে সেই সব দিয়ে আড্ডার দিকে। এগিয়ে তো যাবো, কিন্তু একটা ছোট্ট গানে ব্রেকের ওপারে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
6: শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangani.com এ আমি রুবিনা আছি এবং আজকে মন ভালো করার গান তো শোনাবো, কিন্তু বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। যেমন ধরুন, আমরা যখন ইতিহাসের পাতাগুলো পড়ি তখন তো নানান ধরনের গল্প শুনতে পাই, সংগ্রামের গল্প, আন্দোলনের গল্প, কত মানুষের কষ্টের গল্প। আর এই কষ্টের গল্প বলতেই যেই চ্যাপ্টারটা বারবার আমাদের কাছে উঠে আসে বা হচ্ছে বাংলার যে একটা খুবই দুর্বিষহ চ্যাপ্টার বলা যেতে পারে, সেটা হচ্ছে তুতে চাষ করার জন্য যেভাবে অত্যাচার করত, জোর করে তুতে চাষ করানো হতো, চাষিদের ওপর কিভাবে নির্মম অত্যাচার করা হতো, সেই গল্প বলবো। এবং তার সাথে সাথে তুতে নিয়ে বেশ কিছু কথা আজকের আড্ডায় রয়েছে, তাই আপনাকে থাকতেই হবে আড্ডায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ তুতে নিয়ে কথা বলছি এবং স্বাধীনতা সেই চ্যাপ্টারের কথা যেখানে তুতে চাষের কথা উঠেছে। যখন বাংলার চাষিদের ওপর ব্রিটিশ যখন শাসন চলছে এবং ব্রিটিশরা মানে নির্মম অত্যাচার করানো হতো এবং জোর করে তুতে চাষ করানো হতো, কারণ সেই সময় তুতে এমন একটা চাষ যেই চাষটায় বলা হতো যে যেখানে তুতে চাষ করা হয় সেই জমিতে ভালো ফলন হয় না। তো স্বাভাবিকভাবেই চাষিরা চাষ করতে চাইতো না, কিন্তু অত্যাচার করে সেই তুতের ফলন এবং তুতের মুনাফা অর্জন করার জন্য জোর করে মারধর করে চাষ করা হতো। এই তো গেল তুতের একটা হিস্ট্রি পার্ট। কিন্তু তুতে তুতের মুনাফা অর্জন করার জন্য জোর করে মারধর করে চাষ করা হতো। এই তো গেল তুতের একটা হিস্ট্রি পার্ট। কিন্তু তুতে

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তুঁতে কোন কোন কাজে লাগে? বলা যেতে পারে যে উপকারী ফল হিসাবে তুঁতে কতটা কার্যকরী। তুঁতের লালচে কালো রঙের ফল হয়, আর সেই ফল নাকি খুবই রসালো আর মিষ্টি, আবার সামান্য টক, বলা যেতে পারে সুস্বাদু ফল। এবং যাদের কনস্টিপেশন আছে, ডাইজেশনের প্রবলেম আছে, তারা কিন্তু পাকা তুঁতে ফল খেতে পারেন। এছাড়াও বলে নাকি এই যে তুঁতের যে শিকড় বা গাছের ছাল, সেটা নাকি শরীরের যেসব হয় না যে অনেক জ্বালা পোড়া বা হচ্ছে জ্বর, সেক্ষেত্রে নাকি অনেকটাই কাজ করে। এর থেকেও বড় কথা, তুঁতে কিন্তু জীবাণু বা হচ্ছে কীটনাশক হিসাবেও কিন্তু গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

radiobangali.com এ তুতে নিয়ে কথা বলছে। আচ্ছা, যদি আমরা বলি ভেষজ উদ্ভিদ তুতে এবং তুতের মধ্যে রয়েছে ঔষধি গুণাগুণ, তাহলে কিন্তু আপনি মনে হবে না একটু বিশ্বাস করতে অসুবিধা হবে। কিন্তু সায়েন্স বলছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে যদি আমাদের মাথা ঘোরে আর অনেক সময় হচ্ছে ব্যথা হয় সারা শরীরে, এবং অনেক সময় কি হয় যে আমাদের শরীরে ইনফেকশন হয়, সেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু তুঁতে ভীষণভাবে কার্যকরী। আর এই তুঁতে ফলের জুসও হয়, আবার জ্যামও হয়, আবার জেলিও হয়, এবং অনেকে তুঁতে ফলের জুসও খায়। আর জুসটি বেশিরভাগ কোরিয়া, জাপান এবং চায়নায় অত্যন্ত জনপ্রিয়। radiobangla.com-এ তাহলে তুঁতে নিয়ে বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ইয়ারটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। radiobangla.net.com www.radiobangla.net.com এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আমাকে ফলো করতে হবে এবং ভালোবাসতে হবে অনেকটা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হয়, আর সেই মানুষেরা প্রতিদিন কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর এটাই আমাদের কাছে সবথেকে বড় আনন্দের ব্যাপার, যে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখছি কারোর না কারোর কাছ থেকে। তো হয়তো কখনো এমন কোনো জায়গায় ঘুরতে গেছেন, হয়তো সেখানে এমন একটা ঠিকানা যে ঠিকানাটা অনেকক্ষণ ধরে আপনি ঘুরছেন, কেউ কিন্তু সঠিক ঠিকানা বলতে পারছে না। তখন কেউ একজন বৃদ্ধ মানুষ, হয়তো বয়সে খুবই প্রবীণ, তিনি এসে আপনাকে সঠিক ঠিকানাটা বলে দিলেন এবং সামনে দিকে এসে এগিয়ে আপনাকে সেই বাড়িটাও দেখিয়ে দিলেন। সেই সময় আপনার সত্যিই আনন্দ হওয়ার কথা, তাই নয় কি? তখন মনে হবে সত্যি আমরা ঠিক জায়গায় আছি এখনো। তো এভাবেই আমাদের প্রত্যেক দিন বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, অনেকেই আমাদের ঠিকানা বলে দেয়। হয়তো সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সেদিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সাকসেস। আর এটাই এমন একজন মানুষের কাছ থেকে পাবো হয়তো ভাবিনি, আর সেই ভাবাটাই আমাকে স্বপ্ন দেখায়, আমাকে আরও তার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। আমরা খুঁজব সেই ঠিকানা বলে দেওয়া মানুষগুলোকে আজ রেডিও বাংলা নেট ডট কমে। সঙ্গে থাকুন, ফিরে আসবো কয়েকটা গানের পর, খুব তাড়াতাড়ি আটা দেব ঠিকানা বলে দেওয়ার সেই রকম কিছু গল্প নিয়ে। এখন গান।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা ঠিকানা বলে দেওয়া নিয়ে। তো অনেক সময় এমন হয়েছে 6 আর 9 এই দুটো কিন্তু অনেক সময় ভীষণ আত্মাকে চাপে রাখে। হয়তো এরকম আমি একটা সিনেমাও দেখেছিলাম, সেখানে মজার করেই ব্যাপারটা করা হয়েছে, যদিও 6 লেখা ছিল কিন্তু কোথাও হঠাৎ করে একটা ধাক্কা লাগাতে সেই 6টা উল্টে গিয়ে 9 হয়ে গেছে। তো যারা সেই দিনের জন্য সেই বাড়িটায় এসে মানুষটার সঙ্গে দেখা করবেন ভাবছিলেন, কিছুতেই দেখা করতে পারছেন, এবং এই বাড়িটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেখানে হয়তো একটা ফিল্মের কোথাও অডিশন নেওয়া হচ্ছে, আর সেই 6টা হয়তো ঘুরে 9 হয়ে গেছে। তাহলে ভাবুন, যেসব মানুষেরা সেই অডিশনের খবরটা দেখে এসেছেন তারা কেউ সঠিক ঠিকানায় পৌঁছতে পারছেন না, এবং যখনই ফোন করা হচ্ছে তখন একটা সময় যখন আগে তো এই ব্যাপারটা ছিল যে ফোনেরও একটা ভীষণ অসুবিধা ছিল শুধু ঠিকানার মাধ্যমেই খুঁজে পাওয়া, এখন তো অনেক সহজ হয়েছে ব্যাপারটা, যে সেখানে দাঁড়িয়েই ফোন করে নেওয়া যে অমুক জায়গায় দাঁড়িয়ে আছি তাহলে সঠিক ঠিকানা একটু বলে দিন। কিন্তু একটা সময় ছিল, আর সেই ছবিটা কিন্তু সেই সময়কার, তখন কিন্তু ফোনের একটা চল ছিল না, তাই সেক্ষেত্রে তো প্রত্যেকটা মানুষ সেই 6কে দেখে চলে যাচ্ছেন 9 হয়ে গেছে। তাহলে 9 নম্বর যে 6 নম্বর মেন বাড়িটা সেটা আর কেউ খুঁজে পাচ্ছেন না, তো যেখানেই সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এটাও একটা ভুল ভুলাইয়ার মতো, মানে যতই ঘুরে ফিরে একটা জায়গায় চলে আসছে তখন মনে হয় কী বলছেন, 6 নম্বর বাড়ি আপনি বলছেন এটা, কিন্তু এটা তো 9 নম্বর লেখা আছে। তখন যে হয়তো সেদিকে ওইখান দিয়ে রোজের যাতায়াত করে বা পাশাপাশি যারা বাড়ির এর মধ্যে থাকে তারা ব্যাপারটা ঠাউর করলো যে সত্যি তো এটা 6 ছিল 9 হয়ে গেল কী করে, 9-6 কেস আর কি, এরকম ব্যাপারও কিন্তু হয়েছে, এখনও হয়তো হয়, কিন্তু এখন বেঁচে গেছে কেন ফোন নম্বরটা দেওয়া থাকে, আর ফোন করে টক করে বলে দেয় আরে দাদা ভুল হয়ে গেছে ওটাই দেখুন 6টা উল্টে 9 হয়ে গেছে। আমাদেরও সময় হয়ে গেছে গান শুনে নেবেন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

ঠিকানা বলে দেয়া নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে, আছে আমি সৌভিক্ষার সঙ্গে আপনারা। আরে ভাবি আমাদের আড্ডা তত্তর করে এগিয়ে চলেছে ঠিকানার মতো, ঠিকানা খুঁজে বার করতেই হবে। তো এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু দূর দূরান্ত মোড়ে কোথাও একটা, মানে হয়তো বাস থেকে বাস স্টপেজ থেকে নেমেছেন, সেখান থেকেই অনেক ভেতরে হয়তো বাড়ি, সেই বাড়ির খবর তিনি রাখেন, সেখান থেকেই হয়তো বলে বসে বলে দিলেন যে আপনি এইভাবে এইভাবে এইভাবে এইভাবে যাবেন, হলুদ রঙের এরকম একটা বাড়ি দেখবেন, তার পাশেই দেখবেন একটা সবুজ গাছ, তার পাশের বাড়িটাই হচ্ছে আপনি যেটা খুঁজছেন, একদম পুরো ডিটেলস বলে দেন। আবার এখন অনেক জায়গায় এমন ব্যাপারটা হয়েছে, বেশিরভাগই তো অনেক জায়গায় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, প্রচুর নতুন মানুষেরা এসছেন বা আসছেন, তাই সঠিকভাবে পুরনো মানুষেরাও কিন্তু ঠাবর করতে পারেন না যে ওই ফ্ল্যাটটায় অমুক মানুষটা থাকেন কি না, বা ওটাই সঠিক বলছেন কি না। তো যাই হোক, এই ব্যাপারটা থাকে, কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু ওই মোড়ে একদম দাঁড়িয়ে বলে দিলেন যে এটা এইভাবে এইভাবে যাবেন, এইভাবে বাঁ দিকে এটা দেখবেন, ডান দিকে তার ঠিক পাশের বাড়িটাই হচ্ছে ওই বাড়িটা, এটাও কিন্তু বলার একটা ব্যাপার ছিল। আজও কিন্তু আছে অনেকে যারা পুরনো দিনের মানুষ, এবং সেই মানুষ এগিয়ে আপনাকে পথ চলে সেই রাস্তাটা সেই বাড়িটা দেখিয়ে দেয়, এরকম মানুষ কিন্তু থাকলে অবশ্যই তাকে স্যালুট করবেন, কারণ আজকালকার দিনে এই উপকারের ব্যাপারটা, এগিয়ে সে উপকার, এটা কজন করে বলুন তো? কিন্তু যারা করেন তাদেরকে আরও প্রাণ মরে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আবারও কয়েকটা গানের পর, এখন গান

সেই ছোটবেলাতে যখন আমরা স্কুলে যাই, তখনই কিন্তু আমাদের টিচার আমাদের ধরিয়ে দেন কোনটা ভুল কোনটা ঠিক। ইভেন স্কুলে যাওয়ার আগেও যখন আমাদের জ্ঞানগম্যি হচ্ছে, তখনও কিন্তু আমাদের বাবা মা আত্মীয় স্বজনেরা আমাদের ভুল ঠিকের শিক্ষার পাঠটা বুনে দিতে থাকেন। কিন্তু আমি যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে ভুলটাই ঠিক আর ঠিকটাই ভুল, কেমন লাগবে আপনার? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি হতে চলেছে কিছু ভুল জিনিস নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি ঠিক, মানে আপনি জানতেন জিনিসটা ভুল কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু ঠিক। তো এরকমই কিছু অদ্ভুত ইন্টারেস্টিং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

শুরুতেই আপনাকে বলি যে আজকের দিনটা হলো 13 তারিখ। এটা অনেকেই মনে করেন অপয়া, কিন্তু আপনি ভাববেন যে কতজন আর মনে করে, এসব ইগনোর করে যাওয়াই ভালো। কিন্তু আমি যদি বলি যে এই ভুল ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক, তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কিছু অদ্ভুত ভুল ব্যাপার নিয়ে, যেগুলো কিনা অ্যাকচুয়ালি ঠিক, মানে এরকম হয়ে চলেছে, যার মধ্যে এই 13 তারিখটা অন্যতম। অর্থাৎ এই 13th এই যে নাম্বারটা, তাকে পৃথিবীর বিভিন্ন দেশ রীতিমতন অফিসিয়ালি আনলাকি মনে করে। ভাবতে পারছেন, মানে গল্পটা হলো কিছু কিছু দেশে এই 13 তারিখে কোনো অফিসিয়াল ডিল হয় না, ভাবা যায়। আবার কিছু কিছু বেশ নামজাদা হোটেলে এরকম অনেক ঘর আছে যেগুলোর নাম্বার নেই, মানে নাম্বার 13 নাম্বারটাই নেই, 12, তারপরে 12A, তারপরে 14। ভাবতে পারছেন, এরকম ঘটনাও ঘটে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ভুল ব্যাপারটাই কিন্তু ঠিক কিছু কিছু জায়গায়, কি আর বলবো। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমে আছে, জমে থাকবে ঠিক ভুল এবং ভুল ঠিক এই ব্যাপারটা নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আপনি যে কোনো ইতিহাস বই খুলে দেখুন, স্পেশালি যদি কিনা সেটা আপনার ওই পশ্চিম জগতের ইতিহাস বই হয়, তাহলে আপনি দেখতে পারবেন যে আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন। কিন্তু আমি যদি বলি এটা ভুল, আগে হ্যাঁ যে ঠিকটা আপনি পড়ে এসেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। তার কারণ আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে যে যুদ্ধটা করেছিলেন পুরুরাজের সঙ্গে, সেটা ছিল পাঞ্জাব প্রদেশের অত্যন্ত ক্ষুদ্র একটি রাজ্য, এবং সেই যুদ্ধ করতে গিয়েই যথেষ্ট বেগ পেতে হয়েছিল আলেকজান্ডার দি গ্রেটকে। এবং তারপরে তিনি যখন মধ্য ভারতের দিকে এগোতে যান, তখন তিনি শুনতে পান ধননন্দের কথা এবং নন্দবংশের বিশাল সাম্রাজ্য এবং সৈন্যের কথা। এবং সেই সময় আলেকজান্ডার এবং তার সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিলেন, আগে হ্যাঁ রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলেন, তারা কেউ অগ্রসর হতেই চাননি এবং আলটিমেটলি ওখান থেকেই ফিরে যেতে চান, এবং ফেরার পথে আলেকজান্ডারের পথে মৃত্যু হয়। কাজেই আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন এটা সম্পূর্ণ ভুল, এবং সেই ভুল তথ্যটাকেই ঠিক করে আমাদের সামনে পেশ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ঠিক ব্যাপারটাই অ্যাকচুয়ালি ভুল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠিক ভুল এবং ভুল ঠিক নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, এই কথাটা আমরা প্রত্যেকেই শুনেছি। অর্থাৎ জীবজগতে কেউই কিন্তু অমর নয়, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেট আছে। কিন্তু আমি যদি বলি যে আপনি ভুল জানতেন, তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভুল ঠিক এবং ঠিক ভুল নিয়ে। এরকম কিছু ঠিক যেগুলো ভুল, এরকম কিছু ভুল যেগুলো অ্যাকচুয়ালি ঠিক, তার মধ্যে অন্যতম হচ্ছে এই এক্সপায়ারি ডেট ইস্যু। অর্থাৎ প্রত্যেক প্রাণী মরণশীল, এটি কিন্তু একদম ভুল কথা। সম্প্রতি কিছুদিন আগে এক ধরনের জেলিফিশ আবিষ্কৃত হয়েছে যাদের কি না কোনো মৃত্যু হয় না। আগে হ্যাঁ, মানে জেনারেল ওয়েতে, এই বায়োলজিক্যাল ওয়েতে তাদের মৃত্যু অসম্ভব, সেই জন্য এরা যদি বাহ্যিক আঘাতে মৃত্যু তাদের না হয়, কিংবা কেউ যদি তাকে খেয়ে না ফেলে, তাহলে তারা এই বয়স বৃদ্ধিজনিত কারণে কোনো দিন মারা যায় না। তারা সারা জীবন যতদিন পৃথিবী থাকবে বেঁচে থাকবে। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলা নেট ডট কম এরকমই কিছু ঠিক ভুল, ভুল ঠিক নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের সাহিত্য, ইতিহাস এবং রসবোধের জগতে কিন্তু দুইজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, একজন বীরবল এবং আরও একজন গোপাল ভাঁড়। আমরা প্রত্যেকেই, অর্থাৎ আমরা প্রায় সবাই এই দুইজনকে ভাঁড় কিংবা ক্লাউন হিসেবেই মনে করি। কিন্তু আমি যদি বলি আপনি ভুল জানতেন, আগে হ্যাঁ হ্যাঁ ভুল জানতেন, অ্যাকচুয়ালি গোপাল ভাঁড় ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্যতম একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা, শুধুমাত্র ভাঁড় নন। ওদিকে বীরবল ছিলেন অত্যন্ত বীর একজন ব্যক্তিত্ব, তিনি রীতিমতন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন। এবং শুনলে হয়তো অবাক লাগবে, বীরবলের যুদ্ধটাও কিন্তু তার জীবনের কাল ডেকে এনেছিল। অর্থাৎ বীরবল যুদ্ধক্ষেত্রেই শহীদ হন আকবরের রাজত্বকালে। কাজেই এই যে এই দুজন ব্যক্তিত্ব, যাদেরকে কিনা আমরা শুধুমাত্র ভাঁড় বলেই মনে করতাম, এটা ছিল অন্যতম একটি ভুল। কিন্তু এক্ষেত্রে ভুলটাই আমাদের সামনে পরিবেশিত হয়েছিল ঠিক করে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল ভুল ঠিক, ঠিক ভুল এই ব্যাপারটা নিয়ে। অর্থাৎ এরকম কিছু কথা, এরকম কিছু ব্যাপার যেগুলো আমরা জানি ঠিক কিন্তু অ্যাকচুয়ালি ভুল, আবার যেগুলো আমরা জানি ভুল অ্যাকচুয়ালি ঠিক, এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানার, আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

বাংলানে.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং আজকেও বেশ ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি। মন ভালো করার জন্য গান যথেষ্ট। যখনই আমাদের মনে হয় যে বন্ধু বান্ধবের সাথে কথা বলাটা যতটা জরুরি, ঠিক সেই রকমই আমাদের কখনো কখনো মনে হয় গান শোনাটাও জরুরি। আর মন ভালো করার জন্য যা যা জরুরি সেগুলো করতেই হবে, আর সেগুলো সাহায্য করব আমি, অর্থাৎ গান ধরিয়ার আড্ডায় রুবিনা। থাকতে হবে আপনাকে সেই সব দিয়ে আড্ডার দিকে। এগিয়ে তো যাবো, কিন্তু একটা ছোট্ট গানে ব্রেকের ওপারে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
6: শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangani.com-এ আমি রুবিনা আছি এবং আজকে মন ভালো করার গান তো শোনাবো, কিন্তু বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। যেমন ধরুন, আমরা যখন ইতিহাসের পাতাগুলো পড়ি তখন তো নানান ধরনের গল্প শুনতে পাই, সংগ্রামের গল্প, আন্দোলনের গল্প, কত মানুষের কষ্টের গল্প। আর এই কষ্টের গল্প বলতেই যেই চ্যাপ্টারটা বারবার আমাদের কাছে উঠে আসে বা হচ্ছে বাংলার যে একটা খুবই দুর্বিষহ চ্যাপ্টার বলা যেতে পারে, সেটা হচ্ছে তুতে চাষ করার জন্য যেভাবে অত্যাচার করতো, জোর করে তুতে চাষ করানো হতো, চাষিদের ওপর কিভাবে নির্মম অত্যাচার করা হতো, সেই গল্প বলবো। এবং তার সাথে সাথে তুতে নিয়ে বেশ কিছু কথা আজকের আড্ডায় রয়েছে, তাই আপনাকে থাকতেই হবে আড্ডায়

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ তুতে নিয়ে কথা বলছি এবং স্বাধীনতা সেই চ্যাপ্টারের কথা যেখানে তুতে চাষের কথা উঠেছে। যখন বাংলার চাষিদের ওপর ব্রিটিশ যখন শাসন চলছে এবং ব্রিটিশরা মানে নির্মম অত্যাচার করানো হতো এবং জোর করে তুতে চাষ করানো হতো, কারণ সেই সময় তুতে এমন একটা চাষ যেই চাষটায় বলা হতো যে যেখানে তুতে চাষ করা হয় সেই জমিতে ভালো ফলন হয় না। তো স্বাভাবিকভাবেই চাষিরা চাষ করতে চাইতো না, কিন্তু অত্যাচার করে সেই তুতের ফলন এবং তুতের মুনাফা অর্জন করার জন্য জোর করে মারধর করে চাষ করা হতো। এই তো গেল তুতের একটা হিস্ট্রি পার্ট। কিন্তু তুতে সত্যি কিন্তু অনেকটা উপকারে লাগে। তুতের রাসায়নিক যৌগ যদি আমরা বলি তাহলে কিন্তু কপার সালফেট, সেটা আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু তুতে কি কাজে লাগে সেটা অবশ্যই বলবো আপনার সঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তুঁতে কোন কোন কাজে লাগে? বলা যেতে পারে যে উপকারী ফল হিসাবে তুঁতে কতটা কার্যকরী। তুঁতের লালচে কালো রঙের ফল হয়, আর সেই ফল নাকি খুবই রসালো আর মিষ্টি, আবার সামান্য টক, বলা যেতে পারে সুস্বাদু ফল। এবং যাদের কনস্টিপেশন আছে, ডাইজেশনের প্রবলেম আছে, তারা কিন্তু পাকা তুঁতে ফল খেতে পারেন। এছাড়াও বলে নাকি এই যে তুঁতের যে শিকড় বা গাছের ছাল, সেটা নাকি শরীরের যেসব হয় না যে অনেক জ্বালা পোড়া বা হচ্ছে জ্বর, সেক্ষেত্রে নাকি অনেকটাই কাজ করে। এর থেকেও বড় কথা, তুঁতে কিন্তু জীবাণু বা হচ্ছে কীটনাশক হিসাবেও কিন্তু গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

radiobangali.com-এ তুতে নিয়ে কথা বলছে। আচ্ছা, যদি আমরা বলি ভেষজ উদ্ভিদ তুতে এবং তুতের মধ্যে রয়েছে ঔষধি গুণাগুণ, তাহলে কিন্তু আপনি মনে হবে না একটু বিশ্বাস করতে অসুবিধা হবে। কিন্তু সায়েন্স বলছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে যদি আমাদের মাথা ঘোরে আর অনেক সময় হচ্ছে ব্যথা হয় সারা শরীরে, এবং অনেক সময় কি হয় যে আমাদের শরীরে ইনফেকশন হয়, সেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু তুঁতে ভীষণভাবে কার্যকরী। আর এই তুঁতে ফলের জুসও হয়, আবার জ্যামও হয়, আবার জেলিও হয়, এবং অনেকে তুঁতে ফলের জুসও খায়। আর জুসটি বেশিরভাগ কোরিয়া, জাপান এবং চায়নায় অত্যন্ত জনপ্রিয়। radiobangla.com-এ তাহলে তুঁতে নিয়ে বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ইয়ারটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। radiobangla.net.com www.radiobangla.net.com এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আমাকে ফলো করতে হবে এবং ভালোবাসতে হবে অনেকটা।

জীবনে অনেক মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হয়, আর সেই মানুষেরা প্রতিদিন কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর এটাই আমাদের কাছে সবথেকে বড় আনন্দের ব্যাপার, যে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখছি কারোর না কারোর কাছ থেকে। তো হয়তো কখনো এমন কোনো জায়গায় ঘুরতে গেছেন, হয়তো সেখানে এমন একটা ঠিকানা যে ঠিকানাটা অনেকক্ষণ ধরে আপনি ঘুরছেন, কেউ কিন্তু সঠিক ঠিকানা বলতে পারছে না। তখন কেউ একজন বৃদ্ধ মানুষ, হয়তো বয়সে খুবই প্রবীণ, তিনি এসে আপনাকে সঠিক ঠিকানাটা বলে দিলেন এবং সামনে দিকে এসে এগিয়ে আপনাকে সেই বাড়িটাও দেখিয়ে দিলেন। সেই সময় আপনার সত্যিই আনন্দ হওয়ার কথা, তাই নয় কি? তখন মনে হবে সত্যি আমরা ঠিক জায়গায় আছি এখনো। তো এভাবেই আমাদের প্রত্যেক দিন বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, অনেকেই আমাদের ঠিকানা বলে দেয়। হয়তো সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সেদিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সাকসেস। আর এটাই এমন একজন মানুষের কাছ থেকে পাবো হয়তো ভাবিনি, আর সেই ভাবাটাই আমাকে স্বপ্ন দেখায়, আমাকে আরও তার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। আমরা খুঁজব সেই ঠিকানা বলে দেওয়া মানুষগুলোকে আজ radiobanglanet.com এ। সঙ্গে থাকুন, ফিরে আসবো কয়েকটা গানের পর, খুব তাড়াতাড়ি আড্ডা দেব ঠিকানা বলে দেওয়ার সেই রকম কিছু গল্প নিয়ে। এখন গান।

দীর্ঘশ্বাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা ঠিকানা বলে দেওয়া নিয়ে। তো অনেক সময় এমন হয়েছে ছয় আর নয় এই দুটো কিন্তু অনেক সময় ভীষণ আত্মাকে চাপে রাখে। হয়তো এরকম আমি একটা সিনেমাও দেখেছিলাম, সেখানে মজার করেই ব্যাপারটা করা হয়েছে, যদিও ছয় লেখা ছিল কিন্তু কোথাও হঠাৎ করে একটা ধাক্কা লাগাতে সেই ছয়টা উল্টে গিয়ে নয় হয়ে গেছে। তো যারা সেই দিনের জন্য সেই বাড়িটায় এসে মানুষটার সঙ্গে দেখা করবেন ভাবছিলেন, কিছুতেই দেখা করতে পারছেন, এবং এই বাড়িটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেখানে হয়, হয়তো একটা ফিল্মের কোথাও অডিশন নেওয়া হচ্ছে, আর সেই ছয়টা হয়তো ঘুরে নয় হয়ে গেছে। তাহলে ভাবুন, যেসব মানুষেরা সেই অডিশনের খবরটা দেখে এসেছেন তারা কেউ সঠিক ঠিকানায় পৌঁছতে পারছেন না, এবং যখনই ফোন করা হচ্ছে তখন একটা সময় যখন আগে তো এই ব্যাপারটা ছিল যে ফোনেরও একটা ভীষণ অসুবিধা ছিল শুধু ঠিকানার মাধ্যমেই খুঁজে পাওয়া, এখন তো অনেক সহজ হয়েছে ব্যাপারটা, যে সেখানে দাঁড়িয়েই ফোন করে নেওয়া যে অমুক জায়গায় দাঁড়িয়ে আছি তাহলে সঠিক ঠিকানা একটু বলে দিন। কিন্তু একটা সময় ছিল, আর সেই ছবিটা কিন্তু সেই সময়কার, তখন কিন্তু ফোনের একটা চল ছিল না, তাই সেক্ষেত্রে তো প্রত্যেকটা মানুষ সেই ছয়কে দেখে চলে যাচ্ছেন নয় হয়ে গেছে। তাহলে ন নম্বর যে ছ নম্বর মেন বাড়িটা সেটা আর কেউ খুঁজে পাচ্ছেন না, তো যেখানেই সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এটাও একটা ভুল ভুলাইয়ার মতো, মানে যতই ঘুরে ফিরে একটা জায়গায় চলে আসছে তখন মনে হয় কী বলছেন, ছ নম্বর বাড়ি আপনি বলছেন এটা, কিন্তু এটা তো ন নম্বর লেখা আছে। তখন যে হয়তো সেদিকে ওইখান দিয়ে রোজের যাতায়াত করে বা পাশাপাশি যারা বাড়ির এর মধ্যে থাকে তারা ব্যাপারটা ঠাউর করলো যে সত্যি তো এটা ছয় ছিল নয় হয়ে গেল কী করে, নয় ছয় কেস আর কি। এরকম ব্যাপারও কিন্তু হয়েছে, এখনও হয়তো হয়, কিন্তু এখন বেঁচে গেছে কেন ফোন নম্বরটা দেওয়া থাকে, আর ফোন করে টক করে বলে দেয় আরে দাদা ভুল হয়ে গেছে ওটাই দেখুন ছয়টা উল্টে নয় হয়ে গেছে। আমাদেরও সময় হয়ে গেছে গান শুনে নেবেন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

ঠিকানা বলে দেয়া নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে, আছি আমি সৌভিক্ষার সঙ্গে আপনারা। আরে ভাবি আমাদের আড্ডা তত্তর করে এগিয়ে চলেছে ঠিকানার মতো, ঠিকানা খুঁজে বার করতেই যাবে। তো এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু দূর দূরান্ত মোড়ে কোথাও একটা, মানে হয়তো বাস থেকে বাস স্টপেজ থেকে নেমেছেন, সেখান থেকেই অনেক ভেতরে হয়তো বাড়ি, সেই বাড়ির খবর তিনি রাখেন, সেখান থেকেই হয়তো গুগলে বসে বলে দিলেন যে আপনি এইভাবে এইভাবে এইভাবে এইভাবে যাবেন, হলুদ রঙের এরকম একটা বাড়ি দেখবেন, তার পাশেই দেখবেন একটা সবুজ গাছ, তার পাশের বাড়িটাই হচ্ছে আপনি যেটা খুঁজছেন, একদম পুরো ডিটেলস বলে দেন। আবার এখন অনেক জায়গায় এমন ব্যাপারটা হয়েছে, বেশিরভাগই তো অনেক জায়গায় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, প্রচুর নতুন মানুষেরা এসছেন বা আসছেন, তাই সঠিকভাবে পুরনো মানুষেরাও কিন্তু ঠাউর করতে পারেন না যে ওই ফ্ল্যাটটায় অমুক মানুষটা থাকেন কি না, বা ওটাই সঠিক বলছেন কি না। তো যাই হোক, এই ব্যাপারটা থাকে, কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু ওই মোড়ে একদম দাঁড়িয়ে বলে দিলেন যে এটা এইভাবে এইভাবে যাবেন, এইভাবে বাঁ দিকে এটা দেখবেন, ডান দিকে তার ঠিক পাশের বাড়িটাই হচ্ছে ওই বাড়িটা, এটাও কিন্তু বলার একটা ব্যাপার ছিল। আজও কিন্তু আছে অনেকে যারা পুরনো দিনের মানুষ, এবং সেই মানুষ এগিয়ে আপনাকে পথ চলে সেই রাস্তাটা সেই বাড়িটা দেখিয়ে দেয়, এরকম মানুষ কিন্তু থাকলে অবশ্যই তাকে স্যালুট করবেন, কারণ আজকালকার দিনে এই উপকারের ব্যাপারটা, এগিয়ে সে উপকার, এটা কজন করে বলুন তো? কিন্তু যারা করেন তাদেরকে আরও প্রাণ মরে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আবারও কয়েকটা গানের পর এখন গান

গান মুসাফিরের আড্ডা চলছে, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা এগিয়ে চলেছে ঠিকানা বলে দেওয়া নিয়ে। অনেক রিক্সাওয়ালা আছেন যারা কিন্তু এক চান্সে আপনাকে সেই বাড়িতে নিয়ে চলে যাবে, এবং এভাবেই তারা বছরের পর বছর এইভাবে মানুষকে সেবা করে যাচ্ছেন। 80 বছর বয়স কিন্তু এখনও উনি রিক্সা চালান, আর এইভাবে এই 80 বছর বয়সেও মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং ভাড়া কিন্তু যা এখন হয়েছে সেটাই নেন, এর বাড়তি হয়তো প্রচণ্ড বৃষ্টি, রাস্তা জল দাঁড়িয়ে গেছে প্রচণ্ডভাবে, তাতেও কিন্তু সে বেশি ভাড়া নেয় না, যেটা সঠিক সেটাই নেয়। কলকাতার এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আজও এই ব্যাপারটা জারি আছে, এবং সেই মানুষের দেখা পাবেন যারা কিন্তু একবার ঠিকানা বললে বাড়ি নিয়ে চলে যাবে। তো এভাবেই এমন কিছু বাড়িও আছে যে বাড়ির কিছু ইতিহাস আছে, হয়তো এমন কোনো রাজবাড়ি একবার হয়তো স্টেশন থেকে সেই টোটো বা রিক্সাতে আপনি উঠলেন, একদম রাজবাড়ির সামনে নামিয়ে দিলাম, তো এই ব্যাপারটাও কিন্তু আছে। তাই একটা জিনিস মনে হয় মাঝে মধ্যে যে ঠিকানা সত্যি সঠিক পথ দেখায়। আমাদের প্রত্যেকের মানুষের একটা তো সঠিক লক্ষ্য থাকে, ওটাও কিন্তু একটা ঠিকানা, আর সেই ঠিকানাটা পৌঁছতে মানে ঠিকানাটা যেতে গেলে যেভাবে যেতে হয় রাস্তায় বিভিন্ন বাধা টপকে টপকে টপকে টপকে সেই ঠিকানায় পৌঁছে যাওয়া, আর সেই ঠিকানা বলে দেওয়ার মানুষও কিন্তু আপনার জীবনে আছে। হয়তো ঈশ্বর পথ দেখান কি মাল্লা পথ দেখান, পথ কিন্তু একজন দেখাচ্ছেন, আপনি শুধু অনুসরণ করে সঠিক মানুষকে চিনে সেই পথে পৌঁছবেন, ব্যাস তাহলেই ঠিকানার দেখা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো ফিরে এলাম ঠিকানা বলে দেওয়া মানুষের কথা নিয়ে আজকের এই গান মুসাফির আড্ডার একদম শেষ দিকে। আজকের এই শো শেষ হলে অবশ্যই জানাবেন 4447503965712-তে। একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। ভাবুন, এরকম অনেক মুহূর্ত গেছে দুজন মানুষ, একটি মেয়ে একটি ছেলে। ছেলেটি জানে যে এই ঠিকানাটা এই পথ দিয়ে গেলে খুব শর্টকাট, টুক করে পৌঁছে যাবে। কিন্তু সে বুদ্ধি করে ঘুর পথ দিয়ে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এই ঠিকানায় নিয়ে এলো, কারণ মেয়েটাকে তার ভালো লেগেছে। এই ভালো লাগার জায়গায় আরও কিছুটা সময় পথ হেঁটে নিজেদের মধ্যে আরও কিছুটা গল্প জারি রাখবে। লাস্টে যখন বাড়িটায় সামনে ফিরে এলো, তখন ছেলেটি বলল আপনার বাড়ি এসে গেছে। হয়তো মেয়েটি খুব আনন্দ পেল। পরে যখন জানতে পারল যে তোর স্টেশন এইখানে আর আমাদের বাড়িটা তো এইখানে, তুই অত ঘুরে ঘুরে আসতে গেলি কেন, তখন বুঝতে পারলো আচ্ছা এটা তার চালাকি। আর সেই চালাকিতেই কোথাও একটা ভালো মুহূর্ত, ভালো লাগা, সেটাও জারি থাকলো। আর সেই ভালো লাগা থেকেই একটা গল্পও তৈরি হলো, ঠিকানা বলে দেওয়া। সত্যি তো, আর যাই করুন একটু ঘুরিয়ে আনো, একটা কথা বলার মানুষ তো পাওয়া গেল, যার সঙ্গে দুটো পথ হাঁটতে হাঁটতে এলাম। যেন কোথাও এই ফাঁকা রাস্তায় সেই মানুষটা আমার পথ প্রদর্শক, যেমন ঠিক সেরকমভাবে যেন আমার এই একাকিত্বের একজন সঙ্গী। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুনলাম যে ঘুরপথে নিয়ে এসে তবুও কেন তাকে ভালো লাগছে, কারণ কোথাও একটা মনে হয়েছে যে তারও ভালো লেগেছে, তাই আমাকে এতটা পথ ঘুরিয়ে এনেছে। এইভাবে আমাদের প্রত্যেকের জীবনে নতুন নতুন কিছু ঠিকানা আসুক, যে ঠিকানা নতুন সম্পর্ক করে দেবে, নতুন বন্ধন গড়ে দেবে, ভালোবাসার বন্ধন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন radiobanglanet.com। হয়তো এটা শুনতে শুনতে আপনিও আপনার সঠিক ঠিকানায় এতক্ষণে পৌঁছে গেছেন, তাই না?

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভারে অ্যাসথেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভারের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে। এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার,
1: চলো লেটস গো।

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমরা এই সপ্তাহটা গল্পে গল্পে রয়েছি জর্জিয়াতে, ইউএসএর জর্জিয়া রাজ্য, আর সেখানেই রয়েছে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম। জর্জিয়ার রাজধানী অ্যাটলান্টাতে এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, আর সেখানে রয়েছে 200 প্রজাতির প্রাণী। আর সেই 1 লক্ষেরও বেশি এই যে সামুদ্রিক প্রাণী, সেটা রয়েছে এই বিশাল আকার অ্যাকোয়ারিয়ামে, যেখানে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করে। আর সেখানে গিয়ে যেই স্টারদের আমরা দেখতে পাই, তার মধ্যে অবশ্যই রয়েছে হাঙর, তিমি, ডলফিন এবং আরও কত সামুদ্রিক প্রাণী। তাদের গল্প নিয়েই থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অ্যাটলান্টা ইউএসএর জর্জিয়া রাজ্যের রাজধানী, আর এখানেই রয়েছে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম, যা পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম। আর সেই অ্যাকোয়ারিয়ামের গল্প নিয়েই আজকে আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে কথা বলছি, এই অ্যাকোয়ারিয়ামটা এতটাই বড় যে এখানে যদি সমস্তটা ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগে, কারণ এখানে 200টি প্রজাতির প্রাণী রয়েছে, আর সেখানে 1,00,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে হাঙর, রয়েছে তিমি, রয়েছে আর ডলফিন রয়েছে, আর রয়েছে নানা প্রজাতির মাছ। আর সেই যে মাছগুলো, সেগুলো যখন জলের মধ্যে, অতটা জলের মধ্যে যখন রয়েছে, সেটা দেখলে মনে হয় সত্যি যেন সমুদ্রের গভীরে আমরা প্রবেশ করেছি। তবে এই যে এত বড় একটা অ্যাকোয়ারিয়াম, এখানে ঢুকে দেখার জন্য প্রবেশ মূল্যটা কিন্তু অনেক বেশি। আর এখানে রয়েছে সেই বিখ্যাত ডলফিন শো, সেই সব কিছু নিয়েও আমরা কথা বলবো, তবে গানের ওপারে। ফিরছি পরপর দুটো গান শুনে, আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

হঠাৎ তুমি হাত বাড়ালে বাতাসে আর পৃথিবী থেমে গেল কোনো একদিন।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম, জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে, যেটি অবস্থিত অ্যাটলান্টাতে। ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী অ্যাটলান্টা, আর সেখানে রয়েছে এই অ্যাকোরিয়াম। আর এই অ্যাকোরিয়ামটা এতটাই বড়, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যেটা পুরোটা ঘুরে দেখতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। আর এর যে বিশাল আকার ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কটা, যার মধ্যে রয়েছে এই সামুদ্রিক প্রাণী, 1 লক্ষেরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে এই অ্যাকোরিয়ামে, সেখানে যে জলের পরিমাণ সেটা 11 লক্ষ গ্যালন, আর সেটা একেবারে বলা যেতে পারে একেবারে সমুদ্রের মতো করে সেটাকে তৈরি করা হয়েছে। আর এই যে অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়ামটা ঘুরে দেখার জন্য যে প্রবেশ মূল্য সেটা কিন্তু খুব বেশি, 52-র ওপরে ইউএসএ ডলার খরচ করতে হয় এর ভেতরে ঢোকার জন্য, যেটা ভারতীয় মুদ্রা কিংবা বাংলাদেশি মুদ্রায় কিন্তু অনেকটা। আর এই যে অ্যাকোরিয়াম, সেখানেই দেখা যায় ডলফিন শো, সেই ডলফিন শোটাও কিন্তু ভীষণ সুন্দর, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: আকাশ তো বড়,

0: বড়।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

পৃথিবীর অনেক জায়গাতেই রয়েছে অ্যাকোয়ারিয়াম, আবার নানা জায়গাতে ডলফিন শোয়েরও ব্যবস্থা আছে। কিন্তু আজকে পপকর্নে আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী অ্যাটলান্টায় অবস্থিত জর্জিয়া অ্যাকোয়ারিয়াম, সেটা নিয়েই গল্পে গল্পে রয়েছি। এখানে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী তো রয়েছেই, বিশাল আকার এই অ্যাকোয়ারিয়াম, আর তার মধ্যেই রয়েছে ডলফিন। আর সেই ডলফিন শো এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম দেখতে গেলে মিস করলে কিন্তু একদমই চলবে না। এখানে বিভিন্ন ডলফিন এত সুন্দর করে ওরা খেলা দেখায়, আর সেই শোটা দেখলে সত্যি মন ভরে যায়। কিভাবে ডলফিনগুলো শূন্যে উঠে আবার জাম্প করে জলে পড়ছে, তাদের ট্রেনারদের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সব কিছুই দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, আর দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়। এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে গল্প আরো কিছুটা বাকি আছে, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে, যেটি অবস্থিত ইউএস এর অ্যাটলান্টাতে। আর সেখানে গেলে কি দেখা যায় আর কেমন করে মনে হয় যে এই যে এত প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে অ্যাকোরিয়ামে, আর সেখানে গেলে মনে হয় যেন একেবারে সমুদ্রের গভীরে চলে গিয়েছি, সেই সব অভিজ্ঞতার গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে। আর এইভাবেই গল্পে গল্পে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা। তবে কথা দিচ্ছি আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর আমরা চলে যাব জর্জিয়ার একেবারে কোকা কোলার জগতে, আর সেখানকার অভিজ্ঞতাও শেয়ার করব আপনার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
4: সময়।
3: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড, সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: যতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির।

সেই ছোটবেলাতে যখন আমরা স্কুলে যাই, তখনই কিন্তু আমাদের টিচার আমাদের ধরিয়ে দেন কোনটা ভুল কোনটা ঠিক। ইভেন স্কুলে যাওয়ার আগেও যখন আমাদের জ্ঞানগম্যি হচ্ছে, তখনও কিন্তু আমাদের বাবা মা আত্মীয় স্বজনেরা আমাদের ভুল ঠিকের শিক্ষার পাঠটা বুনে দিতে থাকেন। কিন্তু আমি যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে ভুলটাই ঠিক আর ঠিকটাই ভুল, কেমন লাগবে আপনার? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি হতে চলেছে কিছু ভুল জিনিস নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি ঠিক, মানে আপনি জানতেন জিনিসটা ভুল কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু ঠিক। তো এরকমই কিছু অদ্ভুত ইন্টারেস্টিং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুরুতেই আপনাকে বলি যে আজকের দিনটা হলো 13 তারিখ। এটা অনেকেই মনে করেন অপয়া, কিন্তু আপনি ভাববেন যে কতজন আর মনে করে, এসব ইগনোর করে যাওয়াই ভালো। কিন্তু আমি যদি বলি যে এই ভুল ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক, তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কিছু অদ্ভুত ভুল ব্যাপার নিয়ে, যেগুলো কিনা অ্যাকচুয়ালি ঠিক, মানে এরকম হয়ে চলেছে, যার মধ্যে এই 13 তারিখটা অন্যতম। অর্থাৎ এই 13th এই যে নাম্বারটা, তাকে পৃথিবীর বিভিন্ন দেশ রীতিমতন অফিসিয়ালি আনলাকি মনে করে। ভাবতে পারছেন, মানে গল্পটা হলো কিছু কিছু দেশে এই 13 তারিখে কোনো অফিসিয়াল ডিল হয় না, ভাবা যায়। আবার কিছু কিছু বেশ নামজাদা হোটেলে এরকম অনেক ঘর আছে যেগুলোর নাম্বার নেই, মানে নাম্বার 13 নাম্বারটাই নেই, 12, তারপরে 12A, তারপরে 14। ভাবতে পারছেন, এরকম ঘটনাও ঘটে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ভুল ব্যাপারটাই কিন্তু ঠিক কিছু কিছু জায়গায়, কি আর বলবো। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমে আছে, জমে থাকবে ঠিক ভুল এবং ভুল ঠিক এই ব্যাপারটা নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আপনি যে কোনো ইতিহাস বই খুলে দেখুন, স্পেশালি যদি কিনা সেটা আপনার ওই পশ্চিম জগতের ইতিহাস বই হয়, তাহলে আপনি দেখতে পারবেন যে আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন। কিন্তু আমি যদি বলি এটা ভুল, আগে হ্যাঁ যে ঠিকটা আপনি পড়ে এসেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। তার কারণ আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে যে যুদ্ধটা করেছিলেন পুরুরাজের সঙ্গে, সেটা ছিল পাঞ্জাব প্রদেশের অত্যন্ত ক্ষুদ্র একটি রাজ্য, এবং সেই যুদ্ধ করতে গিয়েই যথেষ্ট বেগ পেতে হয়েছিল আলেকজান্ডার দি গ্রেটকে। এবং তারপরে তিনি যখন মধ্য ভারতের দিকে এগোতে যান, তখন তিনি শুনতে পান ধননন্দের কথা এবং নন্দবংশের বিশাল সাম্রাজ্য এবং সৈন্যের কথা। এবং সেই সময় আলেকজান্ডার এবং তার সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিলেন, আগে হ্যাঁ রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলেন, তারা কেউ অগ্রসর হতেই চাননি এবং আলটিমেটলি ওখান থেকেই ফিরে যেতে চান, এবং ফেরার পথেই আলেকজান্ডারের পথে মৃত্যু হয়। কাজেই আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন এটা সম্পূর্ণ ভুল, এবং সেই ভুল তথ্যটাকেই ঠিক করে আমাদের সামনে পেশ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ঠিক ব্যাপারটাই অ্যাকচুয়ালি ভুল। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠিক ভুল এবং ভুল ঠিক নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, এই কথাটা আমরা প্রত্যেকেই শুনেছি। অর্থাৎ জীবজগতে কেউই কিন্তু অমর নয়, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেট আছে। কিন্তু আমি যদি বলি যে আপনি ভুল জানতেন, তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভুল ঠিক এবং ঠিক ভুল নিয়ে। এরকম কিছু ঠিক যেগুলো ভুল, এরকম কিছু ভুল যেগুলো অ্যাকচুয়ালি ঠিক। তার মধ্যে অন্যতম হচ্ছে এই এক্সপায়ারি ডেট ইস্যু, অর্থাৎ প্রত্যেক প্রাণী মরণশীল। এটি কিন্তু একদম ভুল কথা। সম্প্রতি কিছুদিন আগে এক ধরনের জেলিফিশ আবিষ্কৃত হয়েছে যাদের কি না কোনো মৃত্যু হয় না। আগে হ্যাঁ, মানে জেনারেল ওয়েতে, এই বায়োলজিক্যাল ওয়েতে তাদের মৃত্যু অসম্ভব। সেই জন্য এরা যদি বাহ্যিক আঘাতে মৃত্যু তাদের না হয়, কিংবা কেউ যদি তাকে খেয়ে না ফেলে, তাহলে তারা এই বয়স বৃদ্ধিজনিত কারণে কোনো দিন মারা যায় না। তারা সারা জীবন যতদিন পৃথিবী থাকবে বেঁচে থাকবে। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই কিছু ঠিক ভুল, ভুল ঠিক নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

রক্ত থাকতো ভরে কিছু পখাটে ছড়ায়, সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক্ত থাকতো ভরে কিছু পখাটে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের সাহিত্য, ইতিহাস এবং রসবোধের জগতে কিন্তু দুইজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, একজন বীরবল এবং আরও একজন গোপাল ভাঁড়। আমরা প্রত্যেকেই, অর্থাৎ আমরা প্রায় সবাই এই দুইজনকে ভাঁড় কিংবা ক্লাউন হিসেবেই মনে করি। কিন্তু আমি যদি বলি আপনি ভুল জানতেন, আগে হ্যাঁ হ্যাঁ ভুল জানতেন, অ্যাকচুয়ালি গোপাল ভাঁড় ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্যতম একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা, শুধুমাত্র ভাঁড় নন। ওদিকে বীরবল ছিলেন অত্যন্ত বীর একজন ব্যক্তিত্ব, তিনি রীতিমতন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন। এবং শুনলে হয়তো অবাক লাগবে, বীরবলের যুদ্ধটাও কিন্তু তার জীবনের কাল ডেকে এনেছিল, অর্থাৎ বীরবল যুদ্ধক্ষেত্রেই শহীদ হন আকবরের রাজত্বকালে। কাজেই এই যে এই দুজন ব্যক্তিত্ব, যাদেরকে কিনা আমরা শুধুমাত্র ভাঁড় বলেই মনে করতাম, এটা ছিল অন্যতম একটি ভুল। কিন্তু এক্ষেত্রে ভুলটাই আমাদের সামনে পরিবেশিত হয়েছিল ঠিক করে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে রান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল ভুল ঠিক, ঠিক ভুল এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ এরকম কিছু কথা, এরকম কিছু ব্যাপার যেগুলো আমরা জানি ঠিক কিন্তু অ্যাকচুয়ালি ভুল, আবার যেগুলো আমরা জানি ভুল অ্যাকচুয়ালি ঠিক, এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানার, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং আজকেও বেশ ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি। মন ভালো করার জন্য গান যথেষ্ট। যখনই আমাদের মনে হয় যে বন্ধু বান্ধবের সাথে কথা বলাটা যতটা জরুরি, ঠিক সেই রকমই আমাদের কখনো কখনো মনে হয় গান শোনাটাও জরুরি। আর মন ভালো করার জন্য যা যা জরুরি সেগুলো করতেই হবে, আর সেগুলো সাহায্য করব আমি, অর্থাৎ গান দুরিয়ার আড্ডায় রুবিনা। থাকতে হবে আপনাকে সেই শব্দ আড্ডার দিকে। এগিয়ে তো যাবো, কিন্তু একটা ছোট্ট গানে ব্রেকের ওপারে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangani.com এ আমি রুবিনা আছি এবং আজকে মন ভালো করার গান তো শোনাবো, কিন্তু বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। যেমন ধরুন, আমরা যখন ইতিহাসের পাতাগুলো পড়ি তখন তো নানান ধরনের গল্প শুনতে পাই, সংগ্রামের গল্প, আন্দোলনের গল্প, কত মানুষের কষ্টের গল্প। আর এই কষ্টের গল্প বলতেই যেই চ্যাপ্টারটা বারবার আমাদের কাছে উঠে আসে বা হচ্ছে বাংলার যে একটা খুবই দুর্বিষহ চ্যাপ্টার বলা যেতে পারে, সেটা হচ্ছে তুতে চাষ করার জন্য যেভাবে অত্যাচার করত, জোর করে তুতে চাষ করানো হতো, চাষিদের ওপর কীভাবে নির্মম অত্যাচার করা হতো, সেই গল্প বলবো। এবং তার সাথে সাথে তুতে নিয়ে বেশ কিছু কথা আজকের আড্ডায় রয়েছে, তাই আপনাকে থাকতেই হবে আড্ডায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com-এ তুতে নিয়ে কথা বলছি এবং স্বাধীনতা সেই চ্যাপ্টারের কথা যেখানে তুতে চাষের কথা উঠেছে। যখন বাংলার চাষিদের ওপর ব্রিটিশ যখন শাসন চলছে এবং ব্রিটিশরা মানে নির্মম অত্যাচার করানো হতো এবং জোর করে তুতে চাষ করানো হতো, কারণ সেই সময় তুতে এমন একটা চাষ যে চাষটায় বলা হতো যে যেখানে তুতে চাষ করা হয় সেই জমিতে ভালো ফলন হয় না। তো স্বাভাবিকভাবেই চাষিরা চাষ করতে চাইতো না, কিন্তু অত্যাচার করে সেই তুতের ফলন এবং তুতের মুনাফা অর্জন করার জন্য জোর করে মারধর করে চাষ করা হতো। এই তো গেল তুতের একটা হিস্ট্রি পার্ট। কিন্তু তুতে সত্যি কিন্তু অনেকটা উপকারে লাগে। তুতের রাসায়নিক যৌগ যদি আমরা বলি তাহলে কিন্তু কপার সালফেট, সেটা আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু তুতে কী কাজে লাগে সেটা অবশ্যই বলবো আপনার সঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তুঁতেই কোন কোন কাজে লাগে? বলা যেতে পারে যে উপকারী ফল হিসাবে তুঁতে কতটা কার্যকরী। তুঁতের লালচে কালো রঙের ফল হয়, আর সেই ফল নাকি খুবই রসালো আর মিষ্টি, আবার সামান্য টক, বলা যেতে পারে সুস্বাদু ফল। এবং যাদের কনস্টিপেশন আছে, ডাইজেশনের প্রবলেম আছে, তারা কিন্তু পাকা

তুঁতে ফল খেতে পারেন। এছাড়াও বলে নাকি এই যে তুঁতের যে শিকড় বা গাছের ছাল, সেটা নাকি শরীরের যেসব হয় না যে অনেক জ্বালা পোড়া বা হচ্ছে জ্বর, সেক্ষেত্রে নাকি অনেকটাই কাজ করে। এর থেকেও বড় কথা, তুঁতে কিন্তু জীবাণু বা হচ্ছে কীটনাশক হিসাবেও কিন্তু গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

radiobangali.com এ তুতে নিয়ে কথা বলছে। আচ্ছা, যদি আমরা বলি ভেষজ উদ্ভিদ তুতে এবং তুতের মধ্যে রয়েছে ঔষধি গুণাগুণ, তাহলে কিন্তু আপনি মনে হবে না একটু বিশ্বাস করতে অসুবিধা হবে। কিন্তু সায়েন্স বলছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে যদি আমাদের মাথা ঘোরে আর অনেক সময় হচ্ছে ব্যথা হয় সারা শরীরে, এবং অনেক সময় কি হয় যে আমাদের শরীরে ইনফেকশন হয়, সেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু তুতে ভীষণভাবে কার্যকরী। আর এই তুতে ফলের জুসও হয়, আবার জ্যামও হয়, আবার জেলিও হয়, এবং অনেকে তুতে ফলের জুসও খায়। আর জুসটি বেশিরভাগ কোরিয়া, জাপান এবং চায়নায় অত্যন্ত জনপ্রিয়। radiobangla.com-এ তাহলে তুতে নিয়ে বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ইয়ারটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। radiobangla.net.com www.radiobangla.net.com এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আমাকে ফলো করতে হবে এবং ভালোবাসতে হবে অনেকটা।

0: van de berrie, jouw man, een lauwman, had jouw man, een lauwman.
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হয়, আর সেই মানুষেরা প্রতিদিন কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর এটাই আমাদের কাছে সবথেকে বড় আনন্দের ব্যাপার, যে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখছি কারোর না কারোর কাছ থেকে। তো হয়তো কখনো এমন কোনো জায়গায় ঘুরতে গেছেন, হয়তো সেখানে এমন একটা ঠিকানা যে ঠিকানাটা অনেকক্ষণ ধরে আপনি ঘুরছেন, কেউ কিন্তু সঠিক ঠিকানা বলতে পারছে না। তখন কেউ একজন বৃদ্ধ মানুষ, হয়তো বয়সে খুবই প্রবীণ, তিনি এসে আপনাকে সঠিক ঠিকানাটা বলে দিলেন এবং সামনে দিকে এসে এগিয়ে আপনাকে সেই বাড়িটাও দেখিয়ে দিলেন। সেই সময় আপনার সত্যিই আনন্দ হওয়ার কথা, তাই নয় কি? তখন মনে হবে সত্যি আমরা ঠিক জায়গায় আছি এখনো। তো এভাবেই আমাদের প্রত্যেক দিন বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, অনেকেই আমাদের ঠিকানা বলে দেয়। হয়তো সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সেদিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সাকসেস। আর এটাই এমন একজন মানুষের কাছ থেকে পাবো হয়তো ভাবিনি, আর সেই ভাবাটাই আমাকে স্বপ্ন দেখায়, আমাকে আরও তার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। আমরা খুঁজব সেই ঠিকানা বলে দেওয়া মানুষগুলোকে আজ রেডিও বাংলা নেট ডট কমে। সঙ্গে থাকুন, ফিরে আসবো কয়েকটা গানের পর, খুব তাড়াতাড়ি আড্ডা দেব ঠিকানা বলে দেওয়ার সেই রকম কিছু গল্প নিয়ে। এখন গান।

গুলো ঘুরতে চায় না, আর সেই তো চেনা চেনা কফির গন্ধ, আর পুরোনো পাখা গুলো ঘুরতে চায় না, আর কবিতা আর গান করা ইনফিউশন, বেঁচে থাকা স্বপ্ন নির

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা ঠিকানা বলে দেওয়া নিয়ে। তো অনেক সময় এমন হয়েছে 6 আর 9 এই দুটো কিন্তু অনেক সময় ভীষণ আত্মাকে চাপে রাখে। হয়তো এরকম আমি একটা সিনেমাও দেখেছিলাম, সেখানে মজার করেই ব্যাপারটা করা হয়েছে, যদিও 6 লেখা ছিল কিন্তু কোথাও হঠাৎ করে একটা ধাক্কা লাগাতে সেই 6টা উল্টে গিয়ে 9 হয়ে গেছে। তো যারা সেই দিনের জন্য সেই বাড়িটায় এসে মানুষটার সঙ্গে দেখা করবেন ভাবছিলেন, কিছুতেই দেখা করতে পারছেন, এবং এই বাড়িটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেখানে হয়তো একটা ফিল্মের কোথাও অডিশন নেওয়া হচ্ছে, আর সেই 6টা হয়তো ঘুরে 9 হয়ে গেছে। তাহলে ভাবুন, যেসব মানুষেরা সেই অডিশনের খবরটা দেখে এসেছেন তারা কেউ সঠিক ঠিকানায় পৌঁছতে পারছেন না, এবং যখনই ফোন করা হচ্ছে তখন একটা সময় যখন আগে তো এই ব্যাপারটা ছিল যে ফোনেরও একটা ভীষণ অসুবিধে ছিল শুধু ঠিকানার মাধ্যমেই খুঁজে পাওয়া, এখন তো অনেক সহজ হয়েছে ব্যাপারটা, যে সেখানে দাঁড়িয়েই ফোন করে নেওয়া যে অমুক জায়গায় দাঁড়িয়ে আছি তাহলে সঠিক ঠিকানা একটু বলে দিন। কিন্তু একটা সময় ছিল, আর সেই ছবিটা কিন্তু সেই সময়কার, তখন কিন্তু ফোনের একটা চল ছিল না, তাই সেক্ষেত্রে তো প্রত্যেকটা মানুষ সেই 6কে দেখে চলে যাচ্ছেন 9 হয়ে গেছে। তাহলে 9 নম্বর যে 6 নম্বর মেন বাড়িটা সেটা আর কেউ খুঁজে পাচ্ছেন না, তো যেখানেই সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এটাও একটা ভুল ভুলাইয়ার মতো, মানে যতই ঘুরে ফিরে একটা জায়গায় চলে আসছে তখন মনে হয় কী বলছেন, 6 নম্বর বাড়ি আপনি বলছেন এটা, কিন্তু এটা তো 9 নম্বর লেখা আছে। তখন যে হয়তো সেদিকে ওইখান দিয়ে রোজের যাতায়াত করে বা পাশাপাশি যারা বাড়ি এর মধ্যে থাকে তারা ব্যাপারটা ঠাউর করলো যে সত্যি তো এটা 6 ছিল 9 হয়ে গেল কী করে, 9-6 কেস আর কি। এরকম ব্যাপারও কিন্তু হয়েছে, এখনও হয়তো হয়, কিন্তু এখন বেঁচে গেছে কারণ ফোন নম্বরটা দেওয়া থাকে, আর ফোন করে টক করে বলে দেয় আরে দাদা ভুল হয়ে গেছে, ওটাই দেখুন 6টা উল্টে 9 হয়ে গেছে। আমাদেরও সময় হয়ে গেছে গান শুনে নেবেন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

ঠিকানা বলে দেয়া নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে আছি আমি শৌভিক্ষার সঙ্গে আপনারা। আরে বাবু, আমাদের আড্ডা তত্তর করে এগিয়ে চলেছে ঠিকানার মতো, ঠিকানা খুঁজে বার করতেই যাবে। তো এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু দূর দূরান্ত মোড়ে কোথাও একটা, মানে হয়তো বাস থেকে বাস স্টপেজ থেকে নেমেছেন, সেখান থেকেই অনেক ভেতরে হয়তো বাড়ি, সেই বাড়ির খবর তিনি রাখেন, সেখান থেকেই হয়তো গুগলে বসে বলে দিলেন যে আপনি এইভাবে এইভাবে এইভাবে এইভাবে যাবেন, হলুদ রঙের এরকম একটা বাড়ি দেখবেন, তার পাশেই দেখবেন একটা সবুজ গাছ, তার পাশের বাড়িটাই হচ্ছে আপনি যেটা খুঁজছেন, একদম পুরো ডিটেলস বলে দেন। আবার এখন অনেক জায়গায় এমন ব্যাপারটা হয়েছে, বেশিরভাগই তো অনেক জায়গায় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, প্রচুর নতুন মানুষেরা এসছেন বা আসছেন, তাই সঠিকভাবে পুরনো মানুষেরাও কিন্তু ঠাবর করতে পারেন না যে ওই ফ্ল্যাটটায় অমুক মানুষটা থাকেন কি না, বা ওটাই সঠিক বলছেন কি না। তো যাই হোক, এই ব্যাপারটা থাকে, কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু ওই মোড়ে একদম দাঁড়িয়ে বলে দিলেন যে এটা এইভাবে এইভাবে যাবেন, এইভাবে বাঁ দিকে এটা দেখবেন, ডান দিকে তার ঠিক পাশের বাড়িটাই হচ্ছে ওই বাড়িটা, এটাও কিন্তু বলার একটা ব্যাপার ছিল। আজও কিন্তু আছে অনেকে যারা পুরনো দিনের মানুষ, এবং সেই মানুষ এগিয়ে আপনাকে পথ চলে সেই রাস্তাটা সেই বাড়িটা দেখিয়ে দেয়, এরকম মানুষ কিন্তু থাকলে অবশ্যই তাকে স্যালুট করবেন, কারণ আজকালকার দিনে এই উপকারের ব্যাপারটা, এগিয়ে সে উপকার, এটা কজন করে বলুন তো? কিন্তু যারা করেন তাদেরকে আরও প্রাণ ভরে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আবারও কয়েকটা গানের পর এখন গান

গান মুসাফিরের আড্ডা চলছে, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা এগিয়ে চলেছে ঠিকানা বলে দেওয়া নিয়ে। অনেক রিক্সাওয়ালা আছেন যারা কিন্তু এক চান্সে আপনাকে সেই বাড়িতে নিয়ে চলে যাবে, এবং এভাবেই তারা বছরের পর বছর এইভাবে মানুষকে সেবা করে যাচ্ছেন। 80 বছর বয়স কিন্তু এখনও উনি রিক্সা চালান, আর এইভাবে এই 80 বছর বয়সেও মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এবং ভাড়া কিন্তু যা এখন হয়েছে সেটাই নেন। এর বাড়তি হয়তো প্রচণ্ড বৃষ্টি, রাস্তা জল দাঁড়িয়ে গেছে প্রচণ্ডভাবে, তাতেও কিন্তু সে বেশি ভাড়া নেয় না, যেটা সঠিক সেটাই নেয়। কলকাতার এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আজও এই ব্যাপারটা জারি আছে, এবং সেই মানুষের দেখা পাবেন যারা কিন্তু একবার ঠিকানা বললে বাড়ি নিয়ে চলে যাবে। তো এভাবেই এমন কিছু বাড়িও আছে যে বাড়ির কিছু ইতিহাস আছে, হয়তো এমন কোনো রাজবাড়ি একবার হয়তো স্টেশন থেকে সেই টোটো বা রিক্সাতে আপনি উঠলেন, একদম রাজবাড়ির সামনে নামিয়ে দিলাম, তো এই ব্যাপারটাও কিন্তু আছে। তাই একটা জিনিস মনে হয় মাঝে মধ্যে যে ঠিকানা সত্যি সঠিক পথ দেখায়। আমাদের প্রত্যেকের মানুষের একটা তো সঠিক লক্ষ্য থাকে, ওটাও কিন্তু একটা ঠিকানা, আর সেই ঠিকানাটা পৌঁছতে মানে ঠিকানাটায় যেতে গেলে যেভাবে যেতে হয় রাস্তায় বিভিন্ন বাধা টপকে টপকে টপকে টপকে সেই ঠিকানায় পৌঁছে যাওয়া, আর সেই ঠিকানা বলে দেওয়ার মানুষও কিন্তু আপনার জীবনে আছে। হয়তো ঈশ্বর পথ দেখান কি মাল্লা পথ দেখান, পথ কিন্তু একজন দেখাচ্ছেন, আপনি শুধু অনুসরণ করে সঠিক মানুষকে চিনে সেই পথে পৌঁছবেন, ব্যাস তাহলেই ঠিকানার দেখা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ঠিকানা বলে দেওয়া মানুষের কথা নিয়ে আজকের এই গান মুসাফিরের আড্ডার একদম শেষ দিকে। আজকের এই শো শেষ হলে অবশ্যই জানাবেন 4447503965712 একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। ভাবুন এরকম অনেক মুহূর্ত গেছে দুজন মানুষ, একটি মেয়ে একটি ছেলে। ছেলেটি জানে যে এই ঠিকানাটা এই পথ দিয়ে গেলে খুব শর্টকাট, টুক করে পৌঁছে যাবে, কিন্তু সে বুদ্ধি করে ঘুর পথ দিয়ে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এই ঠিকানায় নিয়ে এলো, কারণ মেয়েটাকে তার ভালো লেগেছে। এই ভালো লাগার জায়গায় আরও কিছুটা সময় পথ হেঁটে নিজেদের মধ্যে আরও কিছুটা গল্প জারি রাখবে। লাস্টে যখন বাড়িটায় সামনে ফিরে এলো, তখন ছেলেটি বলল আপনার বাড়ি এসে গেছে, হয়তো মেয়েটি খুব আনন্দ পেল। পরে যখন জানতে পারলো যে তোর স্টেশন এইখানে আর আমাদের বাড়িটা তো এইখানে, তুই অত ঘুরে ঘুরে আসতে গেলি কেন, তখন বুঝতে পারলো আচ্ছা এটা তার চালাকি। আর সেই চালাকিতেই কোথাও একটা ভালো মুহূর্ত, ভালো লাগা, সেটাও জারি থাকলো। আর সেই ভালো লাগা থেকেই একটা গল্পও তৈরি হলো, ঠিকানা বলে দেওয়া। সত্যি তো, আর যাই করুন একটু ঘুরিয়ে আনো, একটা কথা বলার মানুষ তো পাওয়া গেল, যার সঙ্গে দুটো পথ হাঁটতে হাঁটতে এলাম, যেন কোথাও এই ফাঁকা রাস্তায় সেই মানুষটা আমার পথ প্রদর্শক, যেমন ঠিক সেরকমভাবে যেন আমার এই একাকিত্বের একজন সঙ্গী। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুনলাম যে ঘুরপথে নিয়ে এসেছে, তবুও কেন তাকে ভালো লাগছে, কারণ কোথাও একটা মনে হয়েছে যে তারও ভালো লেগেছে, তাই আমাকে এতটা পথ ঘুরিয়ে এনেছে। এইভাবে আমাদের প্রত্যেকের জীবনে নতুন নতুন কিছু ঠিকানা আসুক, যে ঠিকানা নতুন সম্পর্ক করে দেবে, নতুন বন্ধন গড়ে দেবে, ভালোবাসার বন্ধন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন radiobanglanet.com। হয়তো এটা শুনতে শুনতে আপনিও আপনার সঠিক ঠিকানায় এতক্ষণে পৌঁছে গেছেন, তাই না?

চলছে গুরু, লাইফের চাকা প্যাডেল করে বছর কুড়ি পার, মানছে না মন কোলবালিশে, পারছি না গুরু আর পারি।

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে। এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

0: কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভারে অ্যাসেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভারের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যিই চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই,

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমরা এই সপ্তাহটা গল্পে গল্পে রয়েছি জর্জিয়াতে, ইউএসএর জর্জিয়া রাজ্য, আর সেখানেই রয়েছে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম। জর্জিয়ার রাজধানী অ্যাটলান্টাতে এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, আর সেখানে রয়েছে 200 প্রজাতির প্রাণী। আর সেই 100,000-এরও বেশি এই যে সামুদ্রিক প্রাণী, সেটা রয়েছে এই বিশাল আকার অ্যাকোয়ারিয়ামে, যেখানে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করে। আর সেখানে গিয়ে যেই স্টারদের আমরা দেখতে পাই, তার মধ্যে অবশ্যই রয়েছে হাঙর, তিমি, ডলফিন এবং আরও কত সামুদ্রিক প্রাণী। তাদের গল্প নিয়েই থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অ্যাটলান্টা ইউএসএর জর্জিয়া রাজ্যের রাজধানী, আর এখানেই রয়েছে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম, যা পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম। আর সেই অ্যাকোয়ারিয়ামের গল্প নিয়েই আজকে আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে কথা বলছি, এই অ্যাকোয়ারিয়ামটা এতটাই বড় যে এখানে যদি সমস্তটা ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগে, কারণ এখানে 200টি প্রজাতির প্রাণী রয়েছে, আর সেখানে 1,00,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে হাঙর, রয়েছে তিমি, রয়েছে আর ডলফিন রয়েছে, আর রয়েছে নানা প্রজাতির মাছ। আর সেই যে মাছগুলো, সেগুলো যখন জলের মধ্যে, অতটা জলের মধ্যে যখন রয়েছে, সেটা দেখলে মনে হয় সত্যি যেন সমুদ্রের গভীরে আমরা প্রবেশ করেছি। তবে এই যে এত বড় একটা অ্যাকোয়ারিয়াম, এখানে ঢুকে দেখার জন্য প্রবেশ মূল্যটা কিন্তু অনেক বেশি। আর এখানে রয়েছে সেই বিখ্যাত ডলফিন শো, সেই সব কিছু নিয়েও আমরা কথা বলবো, তবে গানের ওপারে। ফিরছি পরপর দুটো গান শুনে, আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম, জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে, যেটি অবস্থিত অ্যাটলান্টাতে। ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী অ্যাটলান্টা, আর সেখানে রয়েছে এই অ্যাকোরিয়াম। আর এই অ্যাকোরিয়ামটা এতটাই বড়, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যেটা পুরোটা ঘুরে দেখতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। আর এর যে বিশাল আকার ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কটা, যার মধ্যে রয়েছে এই সামুদ্রিক প্রাণী, 1 লক্ষেরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে এই অ্যাকোরিয়ামে, সেখানে যে জলের পরিমাণ সেটা 11 লক্ষ গ্যালন। আর সেটা একেবারে বলা যেতে পারে একেবারে সমুদ্রের মতো করে সেটাকে তৈরি করা হয়েছে। আর এই যে অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়ামটা ঘুরে দেখার জন্য যে প্রবেশ মূল্য সেটা কিন্তু খুব বেশি, 52-র ওপরে ইউএসএ ডলার খরচ করতে হয় এর ভেতরে ঢোকার জন্য, যেটা ভারতীয় মুদ্রা কিংবা বাংলাদেশি মুদ্রায় কিন্তু অনেকটা। আর এই যে অ্যাকোরিয়াম, সেখানেই দেখা যায় ডলফিন শো। সেই ডলফিন শোটাও কিন্তু ভীষণ সুন্দর, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: পৃথিবীর অনেক জায়গাতেই রয়েছে অ্যাকোয়ারিয়াম, আবার নানা জায়গাতে ডলফিন শোয়েরও ব্যবস্থা আছে। কিন্তু আজকে পপকর্নে আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টায় অবস্থিত জর্জিয়া অ্যাকোয়ারিয়াম, সেটা নিয়েই গল্পে গল্পে রয়েছি। এখানে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী তো রয়েছেই, বিশাল আকার এই অ্যাকোয়ারিয়াম, আর তার মধ্যেই রয়েছে ডলফিন। আর সেই ডলফিন শো এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম দেখতে গেলে মিস করলে কিন্তু একদমই চলবে না। এখানে বিভিন্ন ডলফিন এত সুন্দর করে ওরা খেলা দেখায়, আর সেই শোটা দেখলে সত্যি মন ভরে যায়। কিভাবে ডলফিনগুলো শূন্যে উঠে আবার জাম্প করে জলে পড়ছে, তাদের ট্রেনারদের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সব কিছুই দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, আর দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়। এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে গল্প আরো কিছুটা বাকি আছে, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: একটা শীতকাল আর চাদর
0: নিরুদ্দেশ

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে, যেটি অবস্থিত ইউএস এর অ্যাটলান্টাতে। আর সেখানে গেলে কি দেখা যায় আর কেমন করে মনে হয় যে এই যে এত প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে অ্যাকোরিয়ামে, আর সেখানে গেলে মনে হয় যেন একেবারে সমুদ্রের গভীরে চলে গিয়েছি, সেই সব অভিজ্ঞতার গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে। আর এইভাবেই গল্পে গল্পে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা। তবে কথা দিচ্ছি আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। আর আমরা চলে যাব জর্জিয়ার একেবারে কোকা কোলার জগতে, আর সেখানকার অভিজ্ঞতাও শেয়ার করব আপনার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট .com-এ। মন যখন নিরুদ্দেশ।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সেই ছোটবেলাতে যখন আমরা স্কুলে যাই, তখনই কিন্তু আমাদের টিচার আমাদের ধরিয়ে দেন কোনটা ভুল কোনটা ঠিক। ইভেন স্কুলে যাওয়ার আগেও যখন আমাদের জ্ঞানগম্যি হচ্ছে, তখনও কিন্তু আমাদের বাবা মা আত্মীয় স্বজনেরা আমাদের ভুল ঠিকের শিক্ষার পাঠটা বুনে দিতে থাকেন। কিন্তু আমি যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে ভুলটাই ঠিক আর ঠিকটাই ভুল, কেমন লাগবে আপনার? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি হতে চলেছে কিছু ভুল জিনিস নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি ঠিক, মানে আপনি জানতেন জিনিসটা ভুল কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু ঠিক। তো এরকমই কিছু অদ্ভুত ইন্টারেস্টিং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

শুরুতেই আপনাকে বলি যে আজকের দিনটা হলো 13 তারিখ। এটা অনেকেই মনে করেন অপয়া, কিন্তু আপনি ভাববেন যে কতজন আর মনে করে, এসব ইগনোর করে যাওয়াই ভালো। কিন্তু আমি যদি বলি যে এই ভুল ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক, তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কিছু অদ্ভুত ভুল ব্যাপার নিয়ে, যেগুলো কিনা অ্যাকচুয়ালি ঠিক, মানে এরকম হয়ে চলেছে, যার মধ্যে এই 13 তারিখটা অন্যতম। অর্থাৎ এই 13th, এই যে নাম্বারটা, তাকে পৃথিবীর বিভিন্ন দেশ রীতিমতন অফিসিয়ালি আনলাকি মনে করে। ভাবতে পারছেন, মানে গল্পটা হলো কিছু কিছু দেশে এই 13 তারিখে কোনো অফিসিয়াল ডিল হয় না, ভাবা যায়। আবার কিছু কিছু বেশ নামজাদা হোটেলে এরকম অনেক ঘর আছে যেগুলোর নাম্বার নেই, মানে নাম্বার 13 নাম্বারটাই নেই, 12, তারপরে 12A, তারপরে 14। ভাবতে পারছেন, এরকম ঘটনাও ঘটে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ভুল ব্যাপারটাই কিন্তু ঠিক কিছু কিছু জায়গায়, কি আর বলবো। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমে আছে, জমে থাকবে, ঠিক ভুল এবং ভুল ঠিক এই ব্যাপারটা নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আপনি যে কোনো ইতিহাস বই খুলে দেখুন, স্পেশালি যদি কিনা সেটা আপনার ওই পশ্চিম জগতের ইতিহাস বই হয়, তাহলে আপনি দেখতে পারবেন যে আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন। কিন্তু আমি যদি বলি এটা ভুল, আগে হ্যাঁ যে ঠিকটা আপনি পড়ে এসেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। তার কারণ আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে যে যুদ্ধটা করেছিলেন পুরুরাজের সঙ্গে, সেটা ছিল পাঞ্জাব প্রদেশের অত্যন্ত ক্ষুদ্র একটি রাজ্য, এবং সেই যুদ্ধ করতে গিয়েই যথেষ্ট বেগ পেতে হয়েছিল আলেকজান্ডার দি গ্রেটকে। এবং তারপরে তিনি যখন মধ্য ভারতের দিকে এগোতে যান, তখন তিনি শুনতে পান ধননন্দের কথা এবং নন্দবংশের বিশাল সাম্রাজ্য এবং সৈন্যের কথা। এবং সেই সময় আলেকজান্ডার এবং তার সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিলেন, আগে হ্যাঁ রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলেন, তারা কেউ অগ্রসর হতেই চাননি এবং আলটিমেটলি ওখান থেকেই ফিরে যেতে চান, এবং ফেরার পথে আলেকজান্ডারের পথে মৃত্যু হয়। কাজেই আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন এটা সম্পূর্ণ ভুল, এবং সেই ভুল তথ্যটাকেই ঠিক করে আমাদের সামনে পেশ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ঠিক ব্যাপারটাই অ্যাকচুয়ালি ভুল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠিক ভুল এবং ভুল ঠিক নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, এই কথাটা আমরা প্রত্যেকেই শুনেছি। অর্থাৎ জীবজগতে কেউই কিন্তু অমর নয়, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেট আছে। কিন্তু আমি যদি বলি যে আপনি ভুল জানতেন, তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভুল ঠিক এবং ঠিক ভুল নিয়ে। এরকম কিছু ঠিক যেগুলো ভুল, এরকম কিছু ভুল যেগুলো অ্যাকচুয়ালি ঠিক। তার মধ্যে অন্যতম হচ্ছে এই এক্সপায়ারি ডেট ইস্যু, অর্থাৎ প্রত্যেক প্রাণী মরণশীল। এটি কিন্তু একদম ভুল কথা। সম্প্রতি কিছুদিন আগে এক ধরনের জেলিফিশ আবিষ্কৃত হয়েছে যাদের কি না কোনো মৃত্যু হয় না আগে, হ্যাঁ মানে জেনারেল ওয়েতে, এই বায়োলজিক্যাল ওয়েতে তাদের মৃত্যু অসম্ভব। সেই জন্য এরা যদি বাহ্যিক আঘাতে মৃত্যু তাদের না হয়, কিংবা কেউ যদি তাকে খেয়ে না ফেলে, তাহলে তারা এই বয়স বৃদ্ধিজনিত কারণে কোনো দিন মারা যায় না। তারা সারা জীবন যতদিন পৃথিবী থাকবে বেঁচে থাকবে। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই কিছু ঠিক ভুল, ভুল ঠিক নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের সাহিত্য, ইতিহাস এবং রসবোধের জগতে কিন্তু দুইজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, একজন বীরবল এবং আরও একজন গোপাল ভাঁড়। আমরা প্রত্যেকেই, অর্থাৎ আমরা প্রায় সবাই এই দুইজনকে ভাঁড় কিংবা ক্লাউন হিসেবেই মনে করি। কিন্তু আমি যদি বলি আপনি ভুল জানতেন, আগে হ্যাঁ হ্যাঁ ভুল জানতেন, অ্যাকচুয়ালি গোপাল ভাঁড় ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্যতম একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা, শুধুমাত্র ভাঁড় নন। ওদিকে বীরবল ছিলেন অত্যন্ত বীর একজন ব্যক্তিত্ব, তিনি রীতিমতন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন। এবং শুনলে হয়তো অবাক লাগবে, বীরবলের যুদ্ধটাও কিন্তু তার জীবনের কাল ডেকে এনেছিল, অর্থাৎ বীরবল যুদ্ধক্ষেত্রেই শহীদ হন আকবরের রাজত্বকালে। কাজেই এই যে এই দুজন ব্যক্তিত্ব, যাদেরকে কিনা আমরা শুধুমাত্র ভাঁড় বলেই মনে করতাম, এটা ছিল অন্যতম একটি ভুল। কিন্তু এক্ষেত্রে ভুলটাই আমাদের সামনে পরিবেশিত হয়েছিল ঠিক করে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল ভুল ঠিক ঠিক ভুল এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ এরকম কিছু কথা, এরকম কিছু ব্যাপার যেগুলো আমরা জানি ঠিক কিন্তু অ্যাকচুয়ালি ভুল, আবার যেগুলো আমরা জানি ভুল অ্যাকচুয়ালি ঠিক, এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানার আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং আজকেও বেশ ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি। মন ভালো করার জন্য গান যথেষ্ট। যখনই আমাদের মনে হয় যে বন্ধু বান্ধবের সাথে কথা বলাটা যতটা জরুরি, ঠিক সেই রকমই আমাদের কখনো কখনো মনে হয় গান শোনাটাও জরুরি। আর মন ভালো করার জন্য যা যা জরুরি সেগুলো করতেই হবে, আর সেগুলো সাহায্য করব আমি, অর্থাৎ গান দুরিয়ার আড্ডায় রুবিনা। থাকতে হবে আপনাকে সেই সব দিয়ে আড্ডার দিকে। এগিয়ে তো যাবো, কিন্তু একটা ছোট্ট গানে ব্রেকের ওপারে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ethos services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangani.com এ আমি রুবিনা আছি এবং আজকে মন ভালো করার গান তো শোনাবো, কিন্তু বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। যেমন ধরুন, আমরা যখন ইতিহাসের পাতাগুলো পড়ি তখন তো নানান ধরনের গল্প শুনতে পাই, সংগ্রামের গল্প, আন্দোলনের গল্প, কত মানুষের কষ্টের গল্প। আর এই কষ্টের গল্প বলতেই যেই চ্যাপ্টারটা বারবার আমাদের কাছে উঠে আসে বা হচ্ছে বাংলার যে একটা খুবই দুর্বিষহ চ্যাপ্টার বলা যেতে পারে, সেটা হচ্ছে তুতে চাষ করার জন্য যেভাবে অত্যাচার করত, জোর করে তুতে চাষ করানো হতো, চাষিদের ওপর কিভাবে নির্মম অত্যাচার করা হতো, সেই গল্প বলবো। এবং তার সাথে সাথে তুতে নিয়ে বেশ কিছু কথা আজকের আড্ডায় রয়েছে, তাই আপনাকে থাকতেই হবে আড্ডায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ তুতে নিয়ে কথা বলছি এবং স্বাধীনতা সেই চ্যাপ্টারের কথা যেখানে তুতে চাষের কথা উঠেছে। যখন বাংলার চাষিদের ওপর ব্রিটিশ যখন শাসন চলছে এবং ব্রিটিশরা মানে নির্মম অত্যাচার করানো হতো এবং জোর করে তুতে চাষ করানো হতো, কারণ সেই সময় তুতে এমন একটা চাষ যেই চাষটায় বলা হতো যে যেখানে তুতে চাষ করা হয় সেই জমিতে ভালো ফলন হয় না। তো স্বাভাবিকভাবেই চাষিরা চাষ করতে চাইতো না, কিন্তু অত্যাচার করে সেই তুতের ফলন এবং তুতের মুনাফা অর্জন করার জন্য জোর করে মারধর করে চাষ করা হতো। এই তো গেল তুতের একটা হিস্ট্রি পার্ট। কিন্তু তুতে সত্যি কিন্তু অনেকটা উপকারে লাগে। তুতের রাসায়নিক যৌগ যদি আমরা বলি তাহলে কিন্তু কপার সালফেট, সেটা আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু তুতে কি কাজে লাগে সেটা অবশ্যই বলবো আপনার সঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তুঁতেই কোন কোন কাজে লাগে? বলা যেতে পারে যে উপকারী ফল হিসাবে তুঁতে কতটা কার্যকরী। তুঁতের লালচে কালো রঙের ফল হয়, আর সেই ফল নাকি খুবই রসালো আর মিষ্টি, আবার সামান্য টক, বলা যেতে পারে সুস্বাদু ফল। এবং যাদের কনস্টিপেশন আছে, ডাইজেশনের প্রবলেম আছে, তারা কিন্তু পাকা তুঁতে ফল খেতে পারেন। এছাড়াও বলে নাকি এই যে তুঁতের যে শিকড় বা গাছের ছাল, সেটা নাকি শরীরের যেসব হয় না যে অনেক জ্বালা পোড়া বা হচ্ছে জ্বর, সেক্ষেত্রে নাকি অনেকটাই কাজ করে। এর থেকেও বড় কথা, তুঁতে কিন্তু জীবাণু বা হচ্ছে কীটনাশক হিসাবেও কিন্তু গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

রেডিও বাংলানে .com এ তুঁতে নিয়ে কথা বলছে। আচ্ছা, যদি আমরা বলি ভেষজ উদ্ভিদ তুঁতে এবং তুঁতের মধ্যে রয়েছে ঔষধি গুণাগুণ, তাহলে কিন্তু আপনি মনে হবে না একটু বিশ্বাস করতে অসুবিধা হবে। কিন্তু সায়েন্স বলছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে যদি আমাদের মাথা ঘুরে আর অনেক সময় হচ্ছে ব্যথা হয় সারা শরীরে, এবং অনেক সময় কি হয় যে আমাদের শরীরে ইনফেকশন হয়, সেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু তুঁতে ভীষণভাবে কার্যকরী। আর এই তুঁতে ফলের জুসও হয়, আবার জ্যামও হয়, আবার জেলিও হয়, এবং অনেকে তুঁতে ফলের জুসও খায়। আর জুসটি বেশিরভাগ কোরিয়া, জাপান এবং চায়নায় অত্যন্ত জনপ্রিয়। রেডিও বাংলা নিয়ে .com-এ তাহলে তুঁতে নিয়ে বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ইয়ারটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। রেডিও বাংলানেট .com www.radiobanglanet.com, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আমাকে ফলো করতে হবে এবং ভালোবাসতে হবে অনেকটা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হয়, আর সেই মানুষেরা প্রতিদিন কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর এটাই আমাদের কাছে সবথেকে বড় আনন্দের ব্যাপার, যে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখছি কারোর না কারোর কাছ থেকে। তো হয়তো কখনো এমন কোনো জায়গায় ঘুরতে গেছেন, হয়তো সেখানে এমন একটা ঠিকানা যে ঠিকানাটা অনেকক্ষণ ধরে আপনি ঘুরছেন, কেউ কিন্তু সঠিক ঠিকানা বলতে পারছে না। তখন কেউ একজন বৃদ্ধ মানুষ, হয়তো বয়সে খুবই প্রবীণ, তিনি এসে আপনাকে সঠিক ঠিকানাটা বলে দিলেন এবং সামনে দিকে এসে এগিয়ে আপনাকে সেই বাড়িটাও দেখিয়ে দিলেন। সেই সময় আপনার সত্যিই আনন্দ হওয়ার কথা, তাই নয় কি? তখন মনে হবে সত্যি আমরা ঠিক জায়গায় আছি এখনো। তো এভাবেই আমাদের প্রত্যেক দিন বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, অনেকেই আমাদের ঠিকানা বলে দেয়। হয়তো সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সেদিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সাকসেস। আর এটাই এমন একজন মানুষের কাছ থেকে পাবো হয়তো ভাবিনি, আর সেই ভাবাটাই আমাকে স্বপ্ন দেখায়, আমাকে আরও তার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। আমরা খুঁজব সেই ঠিকানা বলে দেওয়া মানুষগুলোকে আজ radiobanglanet.com-এ। সঙ্গে থাকুন, ফিরে আসবো কয়েকটা গানের পর, খুব তাড়াতাড়ি আড্ডা দেব ঠিকানা বলে দেওয়ার সেই রকম কিছু গল্প নিয়ে। এখন গান।

দীর্ঘশ্বাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা ঠিকানা বলে দেওয়া নিয়ে। তো অনেক সময় এমন হয়েছে 6 আর 9 এই দুটো কিন্তু অনেক সময় ভীষণ আপনাকে চাপে রাখে। হয়তো এরকম আমি একটা সিনেমাও দেখেছিলাম, সেখানে মজার করেই ব্যাপারটা করা হয়েছে, যদিও 6 লেখা ছিল কিন্তু কোথাও হঠাৎ করে একটা ধাক্কা লাগাতে সেই 6টা উল্টে গিয়ে 9 হয়ে গেছে। তো যারা সেই দিনের জন্য সেই বাড়িটায় এসে মানুষটার সঙ্গে দেখা করবেন ভাবছিলেন, কিছুতেই দেখা করতে পারছেন, এবং এই বাড়িটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেখানে হয়তো একটা ফিল্মের কোথাও অডিশন নেওয়া হচ্ছে, আর সেই 6টা হয়তো ঘুরে 9 হয়ে গেছে। তাহলে ভাবুন, যেসব মানুষেরা সেই অডিশনের খবরটা দেখে এসেছেন তারা কেউ সঠিক ঠিকানায় পৌঁছতে পারছেন না, এবং যখনই ফোন করা হচ্ছে তখন একটা সময় যখন আগে তো এই ব্যাপারটা ছিল যে ফোনেরও একটা ভীষণ অসুবিধা ছিল শুধু ঠিকানার মাধ্যমেই খুঁজে পাওয়া, এখন তো অনেক সহজ হয়েছে ব্যাপারটা যে সেখানে দাঁড়িয়েই ফোন করে নেওয়া যে অমুক জায়গায় দাঁড়িয়ে আছি তাহলে সঠিক ঠিকানা একটু বলে দিন, কিন্তু একটা সময় ছিল আর সেই ছবিটা কিন্তু সেই সময়কার, তখন কিন্তু ফোনের একটা চল ছিল না। তাই সেক্ষেত্রে তো প্রত্যেকটা মানুষ সেই 6কে দেখে চলে যাচ্ছেন 9 হয়ে গেছে। তাহলে 9 নম্বর যে 6 নম্বর মেন বাড়িটা সেটা আর কেউ খুঁজে পাচ্ছেন না, তো যেখানেই সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এটাও একটা ভুল ভুলাইয়ার মতো, মানে যতই ঘুরে ফিরে একটা জায়গায় চলে আসছে তখন মনে হয় কী বলছেন, 6 নম্বর বাড়ি আপনি বলছেন এটা, কিন্তু এটা তো 9 নম্বর লেখা আছে। তখন যে হয়তো সেদিকে ওইখান দিয়ে রোজের যাতায়াত করে বা পাশাপাশি যারা বাড়ির এর মধ্যে থাকে তারা ব্যাপারটা ঠাউর করলো যে সত্যি তো এটা 6 ছিল 9 হয়ে গেল কী করে, 9-6 কেস আর কি, এরকম ব্যাপারও কিন্তু হয়েছে, এখনও হয়তো হয়, কিন্তু এখন বেঁচে গেছে কেন ফোন নাম্বারটা দেওয়া থাকে, আর ফোন করে টক করে বলে দেয় আরে দাদা ভুল হয়ে গেছে ওটাই দেখুন 6টা উল্টে 9 হয়ে গেছে। আমাদেরও সময় হয়ে গেছে গান শুনে নেবেন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

ঠিকানা বলে দেয়া নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে, আছে আমি সৌভিক্ষার সঙ্গে আপনারা। আরে বাবু, আমাদের আড্ডা তত্তর করে এগিয়ে চলেছে ঠিকানার মতো, ঠিকানা খুঁজে বার করতেই হবে। তো এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু দূর দূরান্ত মোড়ে কোথাও একটা, মানে হয়তো বাস থেকে, বাস স্টপেজ থেকে নেমেছেন, সেখান থেকেই অনেক ভেতরে হয়তো বাড়ি, সেই বাড়ির খবর তিনি রাখেন, সেখান থেকেই হয়তো বসে বলে দিলেন যে আপনি এইভাবে এইভাবে এইভাবে এইভাবে যাবেন, হলুদ রঙের এরকম একটা বাড়ি দেখবেন, তার পাশেই দেখবেন একটা সবুজ গাছ, তার পাশের বাড়িটাই হচ্ছে আপনি যেটা খুঁজছেন, একদম পুরো ডিটেলস বলে দেন। আবার এখন অনেক জায়গায় এমন ব্যাপারটা হয়েছে, বেশিরভাগই তো অনেক জায়গায় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, প্রচুর নতুন মানুষেরা এসছেন বা আসছেন, তাই সঠিকভাবে পুরনো মানুষেরাও কিন্তু ঠাবর করতে পারেন না যে ওই ফ্ল্যাটটায় অমুক মানুষটা থাকেন কি না, বা ওটাই সঠিক বলছেন কি না। তো যাই হোক, এই ব্যাপারটা থাকে, কিন্তু একটা সময় ছিল, পারেন না যে ওই ফ্ল্যাটটায় অমুক মানুষটা থাকেন কি না, বা ওটাই সঠিক বলছেন কি না। তো যাই হোক, এই ব্যাপারটা

অবশ্যই তাকে স্যালুট করবেন, কারণ আজকালকার দিনে এই উপকারের ব্যাপারটা, এগিয়ে এসে উপকার, এটা কজন করে বলুন তো? কিন্তু যারা করেন তাদেরকে আরও প্রাণ ভরে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আবারও কয়েকটা গানের পর, এখন গান।

গান মুসাফিরের আড্ডা চলছে, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা এগিয়ে চলেছে ঠিকানা বলে দেওয়া নিয়ে। অনেক রিক্সাওয়ালা আছেন যারা কিন্তু এক চান্সে আপনাকে সেই বাড়িতে নিয়ে চলে যাবে, এবং এভাবেই তারা বছরের পর বছর এইভাবে মানুষকে সেবা করে যাচ্ছেন। 80 বছর বয়স কিন্তু এখনও উনি রিক্সা চালান, আর এইভাবে এই 80 বছর বয়সেও মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এবং ভাড়া কিন্তু যা এখন হয়েছে সেটাই নেন। এর বাড়তি হয়তো প্রচণ্ড বৃষ্টি, রাস্তা জল দাঁড়িয়ে গেছে প্রচণ্ডভাবে, তাতেও কিন্তু সে বেশি ভাড়া নেয় না, যেটা সঠিক সেটাই নেয়। কলকাতার এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আজও এই ব্যাপারটা জারি আছে, এবং সেই মানুষের দেখা পাবেন যারা কিন্তু একবার ঠিকানা বললে বাড়ি নিয়ে চলে যাবে। তো এভাবেই এমন কিছু বাড়িও আছে যে বাড়ির কিছু ইতিহাস আছে, হয়তো এমন কোনো রাজবাড়ি একবার হয়তো স্টেশন থেকে সেই টোটো বা রিক্সাতে আপনি উঠলেন, একদম রাজবাড়ির সামনে নামিয়ে দিলাম, তো এই ব্যাপারটাও কিন্তু আছে। তাই একটা জিনিস মনে হয় মাঝে মধ্যে যে ঠিকানা সত্যি সঠিক পথ দেখায়। আমাদের প্রত্যেকের মানুষের একটা তো সঠিক লক্ষ্য থাকে, ওটাও কিন্তু একটা ঠিকানা, আর সেই ঠিকানাটা পৌঁছতে মানে ঠিকানাটায় যেতে গেলে যেভাবে যেতে হয় রাস্তায় বিভিন্ন বাধা টপকে টপকে টপকে টপকে সেই ঠিকানায় পৌঁছে যাওয়া, আর সেই ঠিকানা বলে দেওয়ার মানুষও কিন্তু আপনার জীবনে আছে। হয়তো ঈশ্বর পথ দেখান কি মাল্লা পথ দেখান, পথ কিন্তু একজন দেখাচ্ছেন, আপনি শুধু অনুসরণ করে সঠিক মানুষকে চিনে সেই পথে পৌঁছবেন, ব্যাস তাহলেই ঠিকানার দেখা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো ফিরে এলাম ঠিকানা বলে দেওয়া মানুষের কথা নিয়ে আজকের এই গান মুসাফিরের আড্ডার একদম শেষ দিকে। আজকের এই শো শেষ হলে অবশ্যই জানাবেন 4474-3965712-তে। একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। ভাবুন, এরকম অনেক মুহূর্ত গেছে দুজন মানুষ, একটি মেয়ে একটি ছেলে। ছেলেটি জানে যে এই ঠিকানাটা এই পথ দিয়ে গেলে খুব শর্টকাট, টুক করে পৌঁছে যাবে। কিন্তু সে বুদ্ধি করে ঘুর পথ দিয়ে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এই ঠিকানায় নিয়ে এলো, কারণ মেয়েটাকে তার ভালো লেগেছে। এই ভালো লাগার জায়গায় আরও কিছুটা সময় পথ হেঁটে নিজেদের মধ্যে আরও কিছুটা গল্প জারি রাখবে। লাস্টে যখন বাড়িটায় সামনে ফিরে এলো, তখন ছেলেটি বলল আপনার বাড়ি এসে গেছে। হয়তো মেয়েটি খুব আনন্দ পেল। পরে যখন জানতে পারল যে তোর স্টেশন এইখানে আর আমাদের বাড়িটা তো এইখানে, তুই অত ঘুরে ঘুরে আসতে গেলি কেন, তখন বুঝতে পারল আচ্ছা এটা তার চালাকি। আর সেই চালাকিতেই কোথাও একটা ভালো মুহূর্ত, ভালো লাগা, সেটাও জারি থাকলো। আর সেই ভালো লাগা থেকেই একটা গল্পও তৈরি হলো, ঠিকানা বলে দেওয়া। সত্যি তো, আর যাই করুন একটু ঘুরিয়ে আনো, একটা কথা বলার মানুষ তো পাওয়া গেল, যার সঙ্গে দুটো পথ হাঁটতে হাঁটতে এলাম। যেন কোথাও এই ফাঁকা রাস্তায় সেই মানুষটা আমার পথ প্রদর্শক, যেমন ঠিক সেরকমভাবে যেন আমার এই একাকিত্বের একজন সঙ্গী। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুনলাম যে ঘুরপথে নিয়ে এসেছে, তবুও কেন তাকে ভালো লাগছে, কারণ কোথাও একটা মনে হয়েছে যে তারও ভালো লেগেছে, তাই আমাকে এতটা পথ ঘুরিয়ে এনেছে। এইভাবে আমাদের প্রত্যেকের জীবনে নতুন নতুন কিছু ঠিকানা আসুক, যে ঠিকানা নতুন সম্পর্ক করে দেবে, নতুন বন্ধন গড়ে দেবে, ভালোবাসার বন্ধন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন radiobanglanet.com। হয়তো এটা শুনতে শুনতে আপনিও আপনার সঠিক ঠিকানায় এতক্ষণে পৌঁছে গেছেন, তাই না?

চা খাস্তা লেড়োয়ে সকালটা শুরু, এদার কামাল উধার করে চলছে গুরু। লাইফের চাকা প্যাডেল করে।

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরবো ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভাড়ে অ্যাসেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভাড়ের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?
3: চলো।

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয় ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে খেতে ঘুমোতে বই পড়তে পড়তে ঝগড়া করতে করতে মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমরা এই সপ্তাহটা গল্পে গল্পে রয়েছি জর্জিয়াতে, ইউএসএর জর্জিয়া রাজ্য, আর সেখানেই রয়েছে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম। জর্জিয়ার রাজধানী অ্যাটলান্টাতে এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, আর সেখানে রয়েছে 200 প্রজাতির প্রাণী। আর সেই 1 লক্ষেরও বেশি এই যে সামুদ্রিক প্রাণী, সেটা রয়েছে এই বিশাল আকার অ্যাকোয়ারিয়ামে, যেখানে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করে। আর সেখানে গিয়ে যেই স্টারদের আমরা দেখতে পাই, তার মধ্যে অবশ্যই রয়েছে হাঙর, তিমি, ডলফিন এবং আরও কত সামুদ্রিক প্রাণী। তাদের গল্প নিয়েই থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অ্যাটলান্টা ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী, আর এখানেই রয়েছে জর্জিয়া অ্যাকোরিয়াম, যা পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম। আর সেই অ্যাকোরিয়ামের গল্প নিয়েই আজকে আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে কথা বলছি, এই অ্যাকোরিয়ামটা এতটাই বড় যে এখানে যদি সমস্তটা ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগে, কারণ এখানে 200টি প্রজাতির প্রাণী রয়েছে আর সেখানে 1,00,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে হাঙর, রয়েছে তিমি, রয়েছে আর ডলফিন রয়েছে, আর রয়েছে নানা প্রজাতির মাছ। আর সেই যে মাছগুলো, সেগুলো যখন জলের মধ্যে, অতটা জলের মধ্যে যখন রয়েছে, সেটা দেখলে মনে হয় সত্যি যেন সমুদ্রের গভীরে আমরা প্রবেশ করেছি। তবে এই যে এত বড় একটা অ্যাকোরিয়াম, এখানে ঢুকে দেখার জন্য প্রবেশ মূল্যটা কিন্তু অনেক বেশি। আর এখানে রয়েছে সেই বিখ্যাত ডলফিন শো, সেই সব কিছু নিয়েও আমরা কথা বলবো, তবে গানের ওপারে। ফিরছি পরপর দুটো গান শুনে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

jardín.

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম, জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে, যেটি অবস্থিত অ্যাটলান্টাতে। ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী অ্যাটলান্টা, আর সেখানে রয়েছে এই অ্যাকোরিয়াম। আর এই অ্যাকোরিয়ামটা এতটাই বড়, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যেটা পুরোটা ঘুরে দেখতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। আর এর যে বিশাল ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কটা যার মধ্যে রয়েছে এই সামুদ্রিক প্রাণী, 1 লক্ষেরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে এই অ্যাকোরিয়ামে, সেখানে যে জলের পরিমাণ সেটা 11 লক্ষ গ্যালন, আর সেটা একেবারে বলা যেতে পারে একেবারে সমুদ্রের মতো করে সেটাকে তৈরি করা হয়েছে। আর এই যে অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়ামটা ঘুরে দেখার জন্য যে প্রবেশ মূল্য সেটা কিন্তু খুব বেশি, 52-র ওপরে ইউএসএ ডলার খরচ করতে হয় এর ভেতরে ঢোকার জন্য, যেটা ভারতীয় মুদ্রা কিংবা বাংলাদেশি মুদ্রায় কিন্তু অনেকটা। আর এই যে অ্যাকোরিয়াম, সেখানেই দেখা যায় ডলফিন শো। সেই ডলফিন শোটাও কিন্তু ভীষণ সুন্দর, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পৃথিবীর অনেক জায়গাতেই রয়েছে অ্যাকোয়ারিয়াম, আবার নানা জায়গাতে ডলফিন শোয়েরও ব্যবস্থা আছে। কিন্তু আজকে পপকর্নে আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী অ্যাটলান্টায় অবস্থিত জর্জিয়া অ্যাকোয়ারিয়াম, সেটা নিয়েই গল্পে গল্পে রয়েছি। এখানে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী তো রয়েছেই, বিশাল আকার এই অ্যাকোয়ারিয়াম, আর তার মধ্যেই রয়েছে ডলফিন। আর সেই ডলফিন শো এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম দেখতে গেলে মিস করলে কিন্তু একদমই চলবে না। এখানে বিভিন্ন ডলফিন এত সুন্দর করে ওরা খেলা দেখায়, আর সেই শোটা দেখলে সত্যি মন ভরে যায়। কিভাবে ডলফিনগুলো শূন্যে উঠে আবার জাম্প করে জলে পড়ছে, তাদের ট্রেনারদের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সব কিছুই দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, আর দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়। এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে গল্প আরো কিছুটা বাকি আছে, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে, যেটি অবস্থিত ইউএস এর অ্যাটলান্টাতে। আর সেখানে গেলে কি দেখা যায় আর কেমন করে মনে হয় যে এই যে এত প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে অ্যাকোরিয়ামে, আর সেখানে গেলে মনে হয় যেন একেবারে সমুদ্রের গভীরে চলে গিয়েছি, সেই সব অভিজ্ঞতার গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে। আর এইভাবেই গল্পে গল্পে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা। তবে কথা দিচ্ছি আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। আর আমরা চলে যাব জর্জিয়ার একেবারে কোকা কোলার জগতে, আর সেখানকার অভিজ্ঞতাও শেয়ার করব আপনার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা .com এ মন যখন নিরুদ্দেশ।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।